ছিল না, লোন আর জিগল না। আলনকে চিরু কার এম আর জুলংলো ততাংতে আর জিগসেনা।

0: আমি নন দিন বাংলা বজার হিঠি কুলা তো লঙ্কে নামা চিলি পেন মাথে দি নন বাংকে চমুসি তা লিমিরা চিতিম বা লিনথম ওলা সনসি এনচট নন বাংকে লাবাংকে ফার্স্ট আদিম লাঙিক নাম পো আদিম বাং পাংথাই নাম পো লাসোদাত লোতে আচিলিয়া বাং নিম ইক নাম পো লা চিলি কে নিম নাংজিয়া বাংকে ফার্স্ট আচিলি আসক হে লাং এজো নিম ইক নাম পো সোপেন আংতান মতে বাহেরা উলাই যকসি আকো লাসো আচিলিয়া বাং আকো পুথত লংলে থাক বস্তা পেন সন তুসিতানি কিনিম হুদ বাং বস্তা পেন জংসি ইউজ পুলোতে আর বস্তা পেন থক ইক এক নাম পো লংলে থাক লং বাংকে দাগ বাং সে আকো পিমালা রং পাবাং দাবজি ফান হে লোক চ্যাম্পিয়ন এসন অফ সি দিবলং থির নাকি লাসর বাংকে আকো জনি বাগ দিবলং নাকি লাবাং খালা রংকে পাবাং ই দাবজি পা ফান হে গা রং বাং বাং ই দাবাং চিলি বার দেবতে নতে লা চিলি আলামকে চিলি কে বার হুত বাং তা হার বাং পিপনিক নাকি নন লংকে লা হিঠি কুলাত লংকে লং হে লাগা পাথে দাবজি পু হার মুখা পিপন নাকি কে কে বার নি তা আনতেন জং সি মোবাইল দেখতে না থি হে লা নিক্রে ফ নিক্রে হিনি কে চক ফেন লা নিক্রে ফ আং বং লা সং বং এ পু সে আবার সাই কে কে দো ও কে কালিলো হে সিতা লা পেন সে পু রেং দো নিক বম কারণ
1: লাকে আকাশবাণী দিফু আদুন্থু পিনি সারলামথে অনুরথ মাথি জগ ওটি রূপ হাইডেট মতে বিদি পেন্সি আকে থে আফান আকে বি কে হাই লামথে কে মান আর্নিসি ইনুর আমনিত ইং নাম কসিং ইদ আজো অক হুং দামলো লাপেন থি জক কে থে এজন থেকলংলো অক হুং অমুনিত আফান থেকলং সি হালা থি জক আবাংতা মেন মেন আমাত ইং প্লং উন এ দেদলো লাসন আহুত ও তি রুকপো এজন হানসে রং আং ফারালং ইং রেংলো লাপেন বাংস আও তি রুকপো আফান কেলাং আহুত আর জি কে মে পি আও করজাং হানসে রং কে ওয়ে থেকলক আমাত অক হুঙাবাং থিজক আলাম কে তেনে দেডল থিজক তা পেজো পেনরিকাং আথি লুপেন জকসি ইং প্রং ফিটল লাসি হালা নু রথম থিজক আফান্তা ওতি রূপ হাইডের আসন মান দেডল আথে কে থিজক আফান আপার তা ওতি রূপ আনাত কেলাং চিংখান মুনা আসন আসন ল লাপেন আলাম থে দোকলো কিপুদামকে বিদি পেন আজক বিহেক আবাং তা আকে থে ফান হাই উন পুয়া ফান লাসি সার পালাম থে ল অনুরথ মাথি জক ওটি রূপ হাই দেট মতে বিদি পেনসি আকে থে ফান আকে বি কে হাই পিনিয়া সারলাম থেকে লাপন ওয়েটল লাকে আকাশবাণী দিফু নাই তুম জয় মে কার্জুলং বম লাকে এফ এম এল লংপেন এফ এম বেন লংপেন মেগা হার্স ফারুই সিরা টক বড় সিরকেপ লাপেন কি নিউজ অন এয়ার এফ পেন তা জয়মেক নাই তুম আর্জুলং ইকজি আদুন্থু কার্বি লুন বারে মালুনা জয়মেক আং টেংলং আসনসন লুন আর্জুগলোনা ততংতে আপ্রাং সি হানারং পিপি কিলোনা লুন বং ওই মিরতামতে কানিং রি আজির ততংতে আর্জিক সিনা

0: কম সময়তে বেশি লাভ মাত্র এটা ক্লিকত। বঢ়িয়া
1: পছিলে।
2: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
4: লাকে আকাশবাণী ডিফু নালিতম জাইমে কার্জুলং বম লাকে এফএম বেনা লংপেন মেগাহার ফারি সিরাত তক বরা সির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেন্টা জাইমে নালিতম আর্জুলং ইকজি আদন থু ওবে জাইমে আং দেঙ্গলং চেং পাংরুম কিথিপ থেক পিক আবাং রাহুল তক বি লাপেন হুট বাং ফান্ডার তেরোনাং বং ছুচুপুট আর্জিক সিনাং
5: আফ্রাংসে রিডিও কার্যুয়ার আদান ফানসামে নিলিহীন পেন সুরি সুরি নি কাংসাম কারলম পাজিরিগল পিনি ওয়ে যায় মেঘলং কাছিং কিছে থান পঞ্জি আফান পুরা ইনুদ চেং পাংরম কি থিপ থেক পিক এবং ফু ফানসি চোফা পাংজাং পানল আলাংলিমেন লাকে রাহুল তক বি লাসিনন আলাংলি ইসলামে নিলিদুং মতে মাইক্রোফোন থেং নো সিং নি তাংল নাংলি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরি নি কাংসাম কারডম পাজিরিগল
6: কারডম
5: তাংতে গরটে পিনি ইলিতুম কাচিং কিচে থান জি আলাম থে থে পিবাং কেলালো নাংলি কে ইনুত চেং পাংরম কি থিপ থেক পিক বাং ফু লবসন সিনি লিতুম চিনি লাসি নাংলি লা চেং পাংরম কি থিপ আলামো মাসাপসো থান পাজির মি পন্থাতে নাংলি কোপুসন সি লবাং সো চেং পাংরম কি থিপ কাপাং চেং মা কোদাক সি কাচারলি মা লাপেনালি কোসন পেন সি কাচারলি লাহাই হই পু থাক নাংলি থান পাকলার জি মা
6: আপ্রাংসি কার্ডম চোরলো নিলি ফান পিনি সন না পর্ণা পিপন লাপেন পিনি নিলি ফানা চোফা পর আপ্রাংসি কে নিলি দা নিং রং লো বাতে নিং সাম লো নিলি মানে থেক ও পুফানে খালি মুথে নিলি তা ইনিং কে হ্যাং মানে জন্তু মিউজিক অলং ইসি ইনিং চে পারং আসন নিলি থেক পন লো সো আপ্রাংসি বাং কে নিলি কাচারলি নাম পলতে ইনি তুম স্কুলিং লাম চেথানাম নাম কপ স্কুল লা হুট মেসি নিলি তে নিং হ্যাং হল সো হুত নিলি তুম জিরপু দু হলা আমি নীতিশ তিমু পোহে কে নিলি নং ক্লাসমেট ল নিলি তুম মানে স্কুল আসুতি হাফ টাইম লোলতে হেদি বাং বাংকে নানি কে জুই দামব নিলি বাংকে নিলি তুম বাংকে কলম হোম লক মতে পেন হেদি লা পেন নিলি তুমি একদম মানে রক লুন হসকে একদম মেটেল বুঝে থাকবো মাতে হল সো হুত সে নিলি তুম বাংকে একদম ইনি চেপার রং মানে ডেস্ক বেঞ্চ লসন কলম বেঞ্চ কি থিপ কে থেং লাপ ইনি চেপার রং বম চেপার রং বম

0: mà si napu si nili tu mane hosut ben si ni ge hang du ko ya lo par ke lun arjubom lo in ke lapu nili ta mi charli pon bom lo par e metric tok era phi bang ke la hai lun kang rong pe ne la hai bang karju bang kom chet lo a phi bang ke music long lang dam lo polote la jun tu ki theng cheng bang mon ni only kang rong la hai lun phan chot kali mate lun kaching sek la hai bang chot kali ajara lun nong ta thi mi pu bang chini do আমপারে লাপেন কেনি লি আজার লুন দা আরজু বমলো হিন্দি লুন বলিউড লুন সামে কাপ্রে কাপ্রে কা লুন আরজু লাবলো দেখ পেন আমা চিনি লি বাং চেঙ্গি থিপ বাং কে নিং হ্যাং পামে লো লাপেন কাচারলি দুন তা আপোর্চ এন পনলো এই নাপুলাইয়া
1: মে পিক রটে নালি কাচারলি আলাম থে থান পাচিন পর তাংতে নাংলি কে লা স্কুল চার্লি বম হুত সিনালি কে লাবাং সোসাই মতে চেং পাংরম কি থেবা বাং কে নিং কে হ্যাং নিং কে রং দুন পোলাসি হালা সোহ বাং কে নালি তুম কলম পেন বেঞ্চ ডেক্স লং কি থিপ তা পেন লক পেন কাচারলি
0: কালাং
1: আবসন সিনালি থান ল তাংতে আফি থু নালি লা স্কুল মেট্রিক পাস দে আফি মতে পেনাং আনালি তুম থেক মুচ চিনি মুচ আফি বাং কে কোপসন ল চার্লি থু কে নালি তুম কি থিপ তা পেন লক বাং কে চক ছদে জি আপ লা সিনালি তুম আফি বাং কে কসন লা আহরমু চে নাম তান লা পুসন ল মা মতে কোদাক মাসে নালি তুম কাচার্লি থু ল
0: আলাম বাং কে নিলি তুম হালা সোট কে স্কুলিং লাইফ আলাম ল হে
1: কালাং
0: আমপার কে কলেজ কলেজ মিন্স হাই সেকেন্ডারি নিলি দা গোপয় সি চার্লি মারি দে সো পেনাং আন দা চেতং জু ল জিরপো কি মি তুম সাই দে ল পেনাং আন গিটারিস্ট ক্লাং ল দা মানে হসত কে গিটার তা মানে লাসন হলো গিটার বসে আছে থা লাসন সে নিলি তুম রড রড ল লাপু টাইম পাস হস্টেলার ডোমেন দা মেনিং চে পরং রং ল আম্পার কে রং থিয়াং বিট কন্টেস্ট পুডো দো সো বিট কন্টেস্ট লং পেনাং আন দুন ল একদম মানে লুন কি লুন মানে লাইভ পারফরমেন্স কে থেং লং চেং গেলা দাগ ল আম্পারে লাদাখ পেন ইন্সপায়ার বম ল ইনুত বাহিনী চিচিনি বম চিচিনি বম ল আইনকে নিলি লং কে দাক নিলি জির পু তুম চে তং ছো ল কলেজ মিট ল হে আলাং লি তুম কে লাদাখ দিফু মাতি পুং সর হেদি কে নিলি ফান নাং ফাল মানে আলাং লি তুম আই স্কুল লং লাদাখ নিউ ডন স্কুল দু সো স্কুল লং পেনে ফেয়ারওয়েল প্রোগ্রাম দু আইনকে নিলি ফান তা নাচো ফালো না লিগে ড্রাম থিপ থা আইনকে নিলি গে থিপ নি হ্যাং পিক সিতা মে ড্রাম কি থিপ তা আজা কং জাপি নাং কং জি তা লাসো আজা কং গি পি দন বাং গে নিলি হাদাক সি ফাস কি থিপ দন চেং ল মানে স্যার টিমুং স্যার দো হলা সো হেদি আইনকে নিলি তুম প্রিন্সিপাল স্যার দো আলাং লি তুম তামে নিলি ফান মানে নাচো ফা লসন জালো হে কে নিং জে পারং দন ল থিপ দন বম থিপ দন বম তামে আজা কং বাং পি পামে মে সিতা মে মনি দা তুম লা পুসি লি তুম নিং জে পারং পন মা পর বাং পাদাম পন বম আজা ল ইয়া পার পিজু পিজু পেন থিপ দন বম ল ইনকে নিলি ফান চার্চ সালং তানাং হাং হাং ল আম পার কে লাপু পেন সি নিলি চেপা থেক ল মানে কে নিলি মি থাং হর মু বাঙ্গে নাম লং লিপিন লা পিনিয়ার নি সিতা মে জো এই নাপু ল জা
1: মি পিক আন ল তাং তে নাং লি কে চার্লি চেং হুত কে এ কলম পেন জাত সি কি থিপ তাপ কে থিপ প্রুভেন সি
0: কালা কালা
1: নিং কে হাং দুন না পেন থু আফি বাং কে নাং লি ফানা চো ফাত পেন নাং লি হাদা বাং কে এ চেং পাং রুম সি অট লং ল
0: কালা
1: তাং তে লা বাং সু কা চে প্রেক কি অট লং কে কো পুসন না
0: ও নিং কারং বাং মানে নিং আরং পিগান আথেমা জুনতু হালা নিলি তুম ব্যাগস ডেন্স লং কি থিপ পেন রিয়েল লাইফ মানে জুনতু ইলি তুম কি থিপ লং আসি কি ক্ল্যাং লা বাং মতে প্রেক ও আমপার কে ইনিং কারং বাং কে চেথান দা উনে ল মানে নিং কারং আনো যে মানে ব্যাং আলং কে থেক লং আলং কে ইনিং আরং বেলেগ মতে ইমি থাং কি থিপ থেং ইনিং আরং বেলেগ আমার সি লা বাং কে মানে আফিলস বেলেগ ও মানে মানে নিলি বাং কে ইনিং এ কারং নাই কেলা ড্রাম থিপ হেলো মানে কাপড়ে গা সাইলে ক্লেম মন আজারা কাম ক্লেম মন ইনিং এ চাপারং বন কেলা ড্রাম কি থিপ হেলো মানে এই
1: নাংলি কে কাপড়ে কাপড়ে ক্লং সামি থিপ দুন বম ল আসি নাংলি কোনানি কাচে পাতে দুন লম্পসন দোমা
0: ও আপনার সি বাং কে কাছে পাতে দুন বাং কে নিলি দুকে দু সিতামে জন্তু নিলি মিউজিক লং মানে পেনান থিপ থেক পেন নন কে নিলি তা মানে চক লো রাত আং নু চেপাকলাং মিলু পয়সা যা কং আছে লং মাতে নিলি তুম কে পারফর্ম দুন চেং নিলি তুম লাদাখ মেসায়া বিট কন্টেস্ট পুডো জয়সিং দলৈ লং সি দো ভলিউম থ্রি নে ভলিউম ফোর নে আলম লবন নিলি নিং দো এদে লাসো হো নিলি তুম পারফর্ম দুন আমাত নিলি লং হল মোপেন পুবম নিলি তোমার জিরপো তুম দো জন এঞ্জেল ক্রো দো সারিম তেরাং বেস বেসিস ল এঙ্কে নিলি মি হাই দো রেসিম ক্রো এঙ্কে নিলি লাপু সি নিলি তুম চিং রুম সি ডাক চিং ওয়াই ল যে মানে নিলি কে আরন কে কাপ্রেক সি তামে মিউজিক লং কে নিলি আরন লাং লাইল আমার সি নিলি ডাক দুন ল নিলি তুম পারফর্ম দুন ল আমার নিলি তুম ফাইনালিস্ট নং আনলি দুন রক ল আমার লাইফ পারফর্ম কাকুরি চেং মানে স্টেজ কার্লু চেং আগে থেকে নাই কেনিলি জয়সিং দো লইল ফার্স্ট আলং আমার লাদাখ নিলি তুম কোয়ালিফাই দো নয় লবস তামে নিলি তুম সার্টিফিকেট লাহাই তামে নিলি তুম লং পন লো না প্যান না দেট প্যান কে কাপড় কাপড় আচাতাই।

0: kiklema sayam holam che than ponlong lo tangte kijut si nang li than bachini ik tha nang li ason thak thak kacharli ning ke hang tum phan ba music hin det la pugali lo kapre kapre ka sai hin sa me kacharli ning ke hang tum phan nang li kupi than bachini duning tung pal pini litum kaching ki kacha thana long pen anut kapre ka phanang li kupi la bidi sore ki pi kang tung ke
1: aprang sibang elalo ajada hin akrongon nale tum charli pulote charli dun pa menang po la pen ka charli ke ing to nang ne la pen la son thak thak si nang li jong si charli pon lu pulote mo ani si rata pan ta menang li cha pon long po than pon long po mate pa klang pon long po la pen la so logot nang li long monit same kai ke ta men arjab dun po nang li long kai ke ta me monita support mate rat a support kang hon ta me long pon po la la ni li than pon si ke
0: choro pardo gorte nang li than pa chi ni thega pot tangte pini ইলিতুম কাচিং কি জেথান বাংকে পেনা আনকে লেলো লাসি কি জেথান কেলে দাম দে আনা বাংকে মর্নি কা প্রেকলে ইলিতুম চিং কি জেথান থুলো নাং বিনিয়ে বাংকে আপর কে চকলো লবসান সি নিলি থেকলং লাসি চুরলো নাংলি নিলিতুম কাচো ফাত তেং পেন কেওয়াং পেন নাংলি আসন আসন চেং পাংরুম কি থিপ আপথাক থান পাকলার কাং পর লাসি মুনালি ফ্রাংস সামে আনসোসে ক্লাইমে দামে আনসোসে কি থিপ দুন থেক চিয়া ফান সামে নিলিতুম আহিন পেন আর নাম ফারোলং পেন সামে হিরজুমে নাং হ্যাং পিদুন ল লাসি মো নাংলি ফ্রাংস তামে ক্লেমে দামে ফানসি কাইকেতা হিরজুমে কে দল
1: চলল
0: লাসি পিনি লিতুম চিংকি চে থানা বাংকে লাপ আন চিংকি পেনলে রিপ ইক চেকল না কার্ডাম

লাকে আকাশবাণী ডিফু নালে তুম জামে কার্জুলং বম লাকে এফএম ব্যানার লংপেন মেগা হার্স ফারু সিরে তক বড় সির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপেন তাই জামে নালে তুম আর্জুলং ইচি আদন্তু লুন চুথা কা জামে আং দেঙ্গল সনসন লুন আর্জিক লনা ততংতে আপ্রাং সি বিদ্যা সিং রংপি লাপেন রিয়ে সং হুকিলনা লুন আর্জিক লুনা আলোনালাম থেকে জিলি জনপান

কার্বি আতুমসি মুনিত আফাই লাখাজি পু পুথিবলো রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসনসি থংতা আরি চোকাং অদংসি চোমাং আতুম আফান উই আর লে সো সান পুসি লাখালো লাপেন কাপা জুটসি আফানকে চোকাং পেন চোমাং আতে হাং পাংথক ডাকলো আনকে রিচো আচাকরি চাকর আতুম আনকে কাফেরে কাতলাবলো কাফেরে কে কাতপেন হেম চেলে রক আফি কার্বি আখায়তা ইনোত আনক বে ক্লাং তাংলো পু আলাম জান্তা রিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামলো কার্বি আং বং পেন ইনুত আনক বে কে ক্লাং আলাম জান্তা রিচো তা আনকে মাথা সুংক্রুংলো কার্বি আখাই আলং ইনুত আনক বে কে ক্লাং আলাম জান্তা রিচো আবাং আরজুলং সি আর্নিসি থং আফান জান্তাপুর আন ফালো রিচো আহুকুম কেলং পেন থং তা জান্তাপুর আন পালে দামলো থং জান্তাপুর কেলে পেন রিচো আবাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাংজি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো আসাদ কেলাং দো আনতা থং উনলাবলো লাসন সি রিচো আবাং থংগে ইনুত আনক বেপু আংথেক চিনি সি থং আফান জান্তাপুর আরন আপিনপো আরপু প্যাক দেদলো লাসো আর্নি পেনকে থং নক বে জান্তা রিচো আর রন আপিনপো নংচেমানলো থং জান্তাপুর রন আপিনপো কেমান আর্নি পেনকে কার্বি পেন চোমাং আংবং রন থামা আবেদেত আসনলো লাসো আর্নি পেনকে কার্বি লাপেন চোমাং আতুম চোকলেন চোদাম রেংডক রেংনি পেন দোলংলো থং নক বে আকাই আহুত হংক্রাম লাপেন দংকা মুকাম আদুং ঘিলানি আংলং আলং পারক আরি চোদো লাসো আপারক আরি চোতা ইনুত আনক বে হা লাসো আপর আহুত লাসো আপারক আরি চো কার্বি লাপেন চোমাং আতুম বেপার কেক্লেম আলং কাইতা কাচেনেক কাহলো দুন আহুত পেন আহুতকে আপ্রানান্তা আরমুদ দুন দে তিতি লাবাং সো আলাম জান্তা রি চোতা আরজুলংলো লাসন সি আর্নিসি থং আফান রিচো আবাং হুকুম পিসি বাংসো আপারক নক বে আফান পাথি দাম তৈলো লাসো আপারক রিচো গে হংক্রাম আদুং চেকসো আংলং আলং চেকসুদো আফাং আংলুম সি কায়তা আমেকে জাং জাং লাসো আলাম থং আবাং চিনি পামে থং কে ইনুত নক বে চটকালি আলাং লিকে ফুজু কার্লে আসন তা চেপারজান থেক লাপেন এলং আদিম পেন আলং গাপ্রেক আদিম কেচন কাংজার কাপা হেলো থেক আবাংফু লাসি পারক রিচো আমে কেজাং আহুত থং আবাং ফুজু কার্লে আসন চেপারজান সি জয় জয় পেন চেকসুদো আফাং রানপন লো লাপেন আদুং আন পালে দামলো আদুং আন কিলে পেন থং আবাং ইহুত সো আপর মুন্থি দিংলো থং আবাং কোসন সি কাপাথি পোমাপু ইহুৎসো কামুন্থি এসেক পারক রিচো আবাং আমেক প্রাং ডাকলো লাসন আহুত থং আবাং পারক রিচো আকেং ইহং ওয়ান পং আমাত এসামভেদ নাংকে চন কাংজার ডাক ঘিলানি আদুং আন নাং পালে রকলো লাসো কাংজার আহুত পারক রিচো আবাং চেকসুদো আফাং এসামভেদ ফুপুর সি থং আফান নং জ্বর দুনলো লাসো নংকে জ্বর দুন আহুত থং আচুবি ফদুন ফ্রি আনলো আকেং ওয়ান পং আজয়নে পারক রিচো কে আফি থিলতলো থং নক বে জান্তাপুর আরন পিনপো কেমান আজয়নে চোমাং আতুম থং আফান আনিং ইংসামসে দেতলো আরলো আরলো পেন কেলাং সেলেট আনিংগে জাংজে লাপেন আপ্রাণ কারমুদ জি আফানসি বিদি কাংলিম মাথা দেতলো থং জান্তাপুর রন আপিনপো কেমান আহুত মাইবং গেদো কোসারি আরিচো ইনুত আনক বে দো হালাসো আনক বে কপলি কপলি আরয় বি হি ই আদুং তিরকিমপু আদিম সি কেদো হালাবাংসো তিরকিম আনক বে আত লাংনোপিক লাপেন আমেক লাংনোপিক তেবক তেরাই গেদো আতুম আফান কাইতা কাচেনেক কাহলো কাপাদো ওয়ের আজক রাত আতুম

জনালিতুম মার আখা এলুন আর্জুল ইতাংল আদুন্থু দিবা আখা এলুন আর্জিগল না দুয়েন আমসি লাপেন সামিলি মিথি আহিন পেন আলু নাম থেকে সাত খাটা গো পাসেনা লিগাইডো তো তাংতে লাবাং সলুন আর্জিক সিনা

লাকে আকাশ বানি ডিফু নাহলে তুমি মেকারজুলং বম লাকে এফ এম পেনা লংপেন মেগা হার্স ফারুই সিরা তকবর সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেনটা জাইমেক নাহলে তুম আরজুলং ইচি।

0: adun thu rupali terang pianing ar lo lam the arjik sena
1: pen rupali terang pi nili rong the ang sidu pen nili non kaning je ke swar lo alama phuthak ning je po hako akai pen non akai hako akai pen matha dam pulon te swar lo tum bangke supin so phansi চলাং প চংহং ডিং প লাপেনকে সুপিন সো তুমি আসন নামুং বান পিজি সীতা নন মল মাকায় বাংকে এ সোয়ার লো তুমা বাংসি এ কেংহং আচার জাবি ফান কাচো বর ই আনিং কাহাং দো লাসি নন মল মারল সো তুমা বাং বর ইপিক লাপেনকে হদাই তা হেম কুপিমাকে পনাংজি লাপেনকে ওসমার ফান পিসি পন পিনাংজি মা লাসো বাং সোয়ার লো তুম বাং মাথা পার্শিক পিক লাসি সর লুতুম আকেং হং কাচার জাবিয়া ফানকে আতোয়ার দো ও এ গভর্নমেন্ট আশা খিদারলে কেরেং নাই আতোয়ার কালি এ সর লুতুম তা কেফির কেঠাক পেন চেংলক এ কেরো ইহিন তা দো লাপেনকে বারে বিট জো ফাকলে পাংরেঙি তা দো বিলে পাংরেঙি তা দো হটফি সীতা লাহুই আকাম আন ক্লেম এর সীতা সোয়ার লুতুম চজর চলাং আহিন আন তা ক্লেম পন কপিপসিকে ক্লেম পন মা সোয়ার লুতুমকে আকেং হং কাচার যাবি ফানকা বর ইয়া জয়নিসি বা দুয়ার লসতা বর ই রেবল লাপেন বর ই পিক লাপেন আকো বর ই পিক নাঙালাং পুসি নিলি ডাক সোয়ার লুতুম ফান্তা নিলি চুনিংরিল লাসি নিলিলাম থে পান সিং তন কক লম
0: লকে আকাশবাণী ডিফু আদুন্থু সরল সিয়ং তো জয়মেক আং দেল আলং লিকে পিনিং আসেন কান ইংদেং ফকেব্রা হিনি কেচক কার্বি রিসো নিমসু আরং আজি এলং মিস কে ওয়াই এফ কচেপাতি এলং ফার্স্ট রানার আপ চেপালং আবং ফিলো লাপেন কেদামতং আসেন কান ফেশন গ্ল্যামার অফ আসাম হোজা এলং সিতামি ফার্স্ট রানার আপ চেপাহা এবং ফি মিরলিন বাকলারি লাপেন হুট বাং রূপজিলিং টিপি এবং চুচুপুত আরজিক সিনা লবং সজামেকে পিনিসি আকাশবাণী ডিফু রেডিও স্টেশন অলং কেপাচিতাক ইক চেং হেলা তোতংতে আরজিক সিনা
2: রংসি কাদুকাবে রেডিও কার্যরা দান ফান্তামি নিলিহীন পেন নিংকাং সামাকারম বাজি রেগল পিনি নিলি তুম লাদাক স্টুডিও লং কাচো ফাপন আলুহি আলাংলিয়ামেন সামি মিরলিন বাগলারি আলাংলি পেনেং আসেংকান ইংদেং ফকে রহিনী কেচক কার্বিডিসো নিমসরঙা জিয়া লং কাচে পাহাইদুন মিস কেওয়াই এফ ফার্স্ট রানার আপ চেপালং দুন আবাং ফিল লাপেনতে কেদামতাং আসেংকান আহুত সিতামে ফেশন গ্লেমার অফ আসাম হোজা এলং সিতামে ফার্স্ট রানার আপ আনং ই চেপাহাইদুন আবাং ফিল লাসি আলাংলি ফান নিলি তুম আকাশবাণী নিহীন পেন সুরি সুরি আকারডম বাজি রেগল
3: কারডম এডো কাবিয়া ফান্তা লাপেন আকাশবাণী রেডিও নাকার জুদুন আন আরাদ ফান্তা সুরি সুরি আকারডম বাজার ইগল
2: আপ্রাংসি নংলি কাদুকাবি রেডিও কার্যরার ফান নংলি কে চার্লি আপুথাক চেথানপন ইগজিমা
3: নিলি মেট্রিকুলেশন বাং 2022 আনিংকান সি চেপা উন্দুন ল খেরোনি পাবলিক স্কুল পেন লাপেন এইচ এস পাংকে 2024 আনিংকান নগাঁও গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পেন লাপেন নন কারেন্টলি নিলি চার লিবম লাগে নগাঁও ইউনিভার্সিটি ল ফোর্থ সেমিস্টার আংডেং বিএ ইন পলিটিক্যাল সায়েন্স
2: মিস কেবা এফ লাগে ইলি তুম কার্বিং লং পেন কেথে নাই বিউটি পেজেন লসি নাংলি লবং সো অলং ফার্স্ট রানার আপ আনং ই চেপালং দুন লবং সো আজারনি পুথা কুপুসন মেনসি নাংলি কেংকাম চিজর দুন লসো পুথাক নাংলি ক্লার্ডাক মেন থান পাচিনিক জিমা
3: চরল মিস কেবাই এফ জার্নি লা পিনিং ফার্স্ট ল নিলি কাছে পাতি দুনকে মিস কেবাই এফ লং লাপেন আপ্রাং তা কাছে পাতি দুনকে দুল জেট কেবাই এফ লং পুসি তামি চে পাতি দুন ল নিলি কেচেং সি কে নিলি জেট কেবাই এফ লং সি কাছে পাতি দুন পাপ্রাং 2025 আনিংকান অক্টোবর আহুত জেট কেবাই এফ লং চে পাতি দুন ল হাদাক পিনি উইনার বাংকে লং দুন দে বা কপিনি টাইটেল কে হাই দুন পাবাংকে আবে মাত্র মিস ফটোজেনিক চেপালং দুন ল হাসুহত হাসুহত তামে নিলি চেপা দুক দুন ল উন আনকে পেজেন্ট্রে হিন বাংকে আপ্রাং পেন সিতামে নিলি লান ইন্টারেস্ট বাংকে আবে হ্যাঁ সিতামে লা বেলেগ এক্সপিরিয়েন্স গেনি ফানসি নে পেজেন্ট্রি লং খেঙ্কাম চেজর দুন ল লাপেন কে

0: tukok titi lasi mainly ke karbi lamning chi lo pute hala tum tamane nang buji dunde de na pulason kama thapoti english pen bangke ki pu la asap so dak bang priority do chalo english bangke la pen karbi ta kaning je bangke long le pukali karbi ta ning je long la pen lage me thang ning hang lo mane karbi ma puji mat english ma puji pu se nangli tum bang la an mane ma tha the that sikemi je english thek vek nang ji miss ke wife platform la ke bulason ba ma tha the that sikemi ke english thek the pusi ta me karbi judge tum ta do do karbi nang kar ju karbi alam pe nang kar ju tum ta do do lasi ning che pa bi be that sikemi je ne ke english lam thek the dun de lo bulason bang ke che ma tha the that sikemi
1: tangti la nang li la bang su che pa te long nang li pipia son si charlie pon long lo la su pu thak nang li than poni ji ma klar dak pen
0: kacharli ponason ke topic an first ke time management labang te si important lo time management ta kenang sort life along la pen beauty pageant long dun det pen ke time koson ma hadak at por pen kapali dam nang ji a por pen koson si mane tum la hai pen anta marks la hai ta pp la si mane hala marks la hai ta long jibon pusi mane la son isi edukok titi lo je a por pen pali dun nang ji la si dak men bang time management ta thek dun lo la pen socializing ta lo dak jirpi jirpo tum do o titi koson ma lam kaching ki dun jirpi kachab mane jirpi tum pen kaching ki dun thek munit tum ta wang o titi ake the tum মানে কেসার তুম পুসি তামে কসন মামুনি তুম পেন গ্লাম লহাই কাচিং কি দু নাই জি হেদি লহাই আন্ত মানে থেক পন্তিতি ল লাপেন বেলেগ আসন তা দো ও মনন সন ইংলিশ পুসি তামে হে ইংলিশ আলদা তা লান থেকো এ তুম দু দু বিউটি পেজে নবতে লহাই তা নাং থান পন পন
1: তংতে লা নন নাংলি প্রাং পুসামে নাংলি আকো আনসুসে আলংকা প্রেগল মুসামে কাচেপাতি দুঞ্জি লাপুসো নাংলি নিং হাং দোমা
0: নিলি নিং কে হাং কে দো জং সে নিলি অপরচুনিটি মো আপ্রাং সে তামে লং দোন বম বলতে নিলি দুঞ্জি লপেন লান সুসে বর ই পন পো মেনলি নিলি কার্বি কমিউনিটি আফান পুসি তামে নিলি আপ্রাং পনিং তুং পে লপেন আপ্রাং পুসি তামে মিস আসাম পুসি তামে লহাই লং সে তামে নি চপাতি দুনিং তুং মিস ফালকন মিস আসাম লহাই দো পেক বেলেক বেলেক প্ল্যাটফর্ম লং হেডি স্টেট লেভেল লং থেকে দুনাং জি দো লং লাসি নিলি জং সে অপরচুনিটি লং পন বলতে নিলি বর ই তা বর ই পো লপেন কাছে হাই দুঞ্জি আফান পুসি তামে লান সুসে লো
1: তেতে ইলি তুম আনুতিন দামি চিনি কাছে পাতে লং বুস্তামে আজারা সন আকাম লং ইলি তুম ক্লেম পন বুস্তামে দা কে হাই পন পাতে ফেলিয়ার্স তা দো পন টিটি তংতে লাসো থাক নাংলি থানিক জিমা কোসন সিনাংলি ব্যালেন্স পন ল
0: ফেলিয়র পুকে লাগে বাং জক আ লাইফ লং তা দোলো ফেলিয়র পুহান বাংকে নিতুম ফেরে রেডাত সি কেমি আলাম বাংকে ফেলিয়র কে ইসি স্টেপ লো নিতুম ফান সাকসেস আহিনাকে পন মানে কোসন সি ইতুম ফেলিয়র কে ফেস মা লাগে নিতুম মেথাং বুট পজিটিভ এন্ড নেগেটিভ সি চলাং দেন পজিটিভ ওয়ে লাং পন লোপ্লতে ফেলিয়র ইসি স্টেপ লো নিতুম ফান মানে মোটিভেট পোজে নিলি ও নি উন্দুন্দে দের হাদা লাসি লা আনসো সি নিচে পা উঞ্জি পুলা বাংকে ইসি পজিটিভ ওয়ে লো জং সি নিতুম পজিটিভ ফেস ই মাথা ভ্যাট ব্লোতে ফেলিয়র আফান বাংকে নিতুম মানে পারে that unpo son la success bank e van unpo la benjong si negative fe lang dun che ni un dun de der lo ni dun de lo pula son jong si give up that pula te la banki success bank e long le der pula si ni isi lam puji bank e failure bank e mane akai no pu matha da mang ni failure han ke every time ta mane success a hin sina ke ponji la ke pusi mane me thang si chelang rai na pu
1: পেনাং আনা ও ভিকি মে তুম পুস্তামি লাহাই হিন আনিং কে হাং বাং দুপি দি কালাং তাংতে লাবাং সো আনিং কে হাং তুমান পিপিএ সন কে থেক নাং জি নাং লিহিন পেন থান পনি জিমা পিপিএ কোয়ালিটি সিলো নাং জি কে
0: ও লা নন বিউটি পিজেন আই হিন দুন জি প্রতি কোয়ালিটি সাবাং কে লাবাং কে কমিউনিকেশন স্কিলস কে দো বেক না পোলাবাং কে মেনলি ইম্পর্টেন্ট লো লাপেন সোশ্যালাইজিং হে লাবাং থেক বেক নাং জি কোসন সি মুনি তুম পেন কাচিং কি দুন মানে হাদা কে আর্লিং দু ও তিতি কে বাং বাং বেলেক বেলেক বেলেক আদিম বেলেক বেলেক আরং পেন পুসিতা মে কে বাং না পাতি তুন দুম দু পিক পে হালা তুম লং মানে কসন সি কাছি মিলি দুন নাং জি মালা হাই থেক নাই জি লাপেন কে নন সন নি তুম নলেজ দু নাই জি নন প্রেজেন্টলি কপি সি সুলি বয় মা মালা হাই তা চিনি দু নাই জি লাপেন আপ্রাং পাস আহিন পসি তামি নি তুম থেক দু নাই জি মানে চিনি নাই জি নন সন কার বিয়াং লং আপ্রাং হিস্ট্রি আলাম পসি তামি প্রেজেন্টলি কপি সি সুলি বয় মালা হাই আহিন তামি বিউটি পেজেন লং মেন মেন লাতুম কুশন রন পসি তামি লাসন প্রেজেন্স অফ মাইন্ড নাকে লাং ফান হেদি লাতুম লাসন আরজু দের তি লাসি লাহাই বাংকে থেক ওয়েক নাম পলস মেন লি লাসো কোয়ালিটিস লং পো কনফিডেন্স লাপেন নলেজ বেস পাংকে দোনাং পোলা বাং এন্ড কমিউনিকেশন স্কিলস
1: তং দে পেনাঙা না তুমি মাথা বন্দি টি বিউটি পেজে না হিন না কেং কাম চিজোর দু নোতে কেচারলি হিন সামি হিন দাক দি টি পু লাসন কামাথা তুম পেনাঙান তুম দোলাং হে তং তে লাসো পুথাং নাং লিথানিক জিমা
0: বিউটি পেজে না হিন্দু লোপ্লোতে মুনিতুম কামাথা আছে কাচারলি নাট বাংকে হেকথে দেজি লাসন সিতা বাংকে কালি নিলি ওন এক্সপিরিয়েন্স পেন্সি পুপন ল যে বিউটি পেজে না হিন্দু লোপ্লোতে লা আন সোসে সি কাচারলি নাটা ইতুম মানে কাবর ইপন কাংতুং আলাম বাংকে ইলি তুম নন সন বিউটি পেজেন লং দুন লোপ্লোতে লাতুম

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার জেগ থাকে ধানবাং নিলি বন্তি তিমুংপি স্টেট আলং আকিমিয়া সরকার আর পুডেং পন্ডে রাফি সরকার আকাম আমুং মাতে গাছিং থুর আকাম হাই হুই আকিমিয়ার জেকি পিপনাফাত জিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি পেনাং হামফাং আতুম পেন কাচেতং দুপনলু চিপিনিসার আবাং কিজু কিছু কিজুন রাত আতুমা ফান কেরন কে বাকলা পেন বাং ফু হামফাং আতুম ফান কাচেতং আলং সাই কাতিকি আতুম পেন সক কেরুং পন আলাম থেই চিং ওয়াই পনলু আলাংলি চিপিনিসার সাইকি আতুম ফান সাই কাতিকি আতুম কে জয় কি পেন সক পাং রুম পন আফান পিন খাটলু সাই কাতিকি আতুম

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বেং ডেং আলং নীলি বন্তিটি মুংপি কাদু কাভিয়া ফান্তা কার্ডম পাজির সি কার্বেং ডেং পথ ডাং পন্থল পিনিকে আরু নিফাই ক্রিট রক ভমটি আনি কার্বেং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার।

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বেং ডেং আলং নীলি বন্তিটি মুংপি কাদু কাভিয়া ফান্তা কার্ডম পাজির সি কার্বেং ডেং পথ ডাং পন্থল পিনিকে আরু নিফাই ক্রিট রক ভমটি আনি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেনলে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হানল আদন থুয়াং ডেং দাম দিয়া ফ্রাং পিনিয়া সারলাম থে আর জৈক সানাং পিনিয়া সারলাম থে চিরি বাসা কাচেহাং মাতে পেজু পেন কেপা উন পফান লাম থে কেমান চিরি পু আথেং পি কে আরং কাপ্রেক আথেং পি আতেং রিসি আরং ওয়াং পো পেজু পেন কে পা অক রাপথিপ মাতে পাকুম ফংচেত আরুম সি চিবি কক পো কাহে নোয়া মুনিলে কেমে চেক্রং পেন বাং হেম কে দুদুন মাতে আলাং কাচে থা পুয়াফান বাসা পুকে মালমসু আপর কেসাং আদি মাফান সি কি পুদাম পিনিয়া সারলাম থে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেনিকে ভমতিয়ারনি আপৎসি লুনাংদেং আলং পেন ইনুত পেন আসে আলুঞ্জির আসনসন আর জেগলং পিনুত পিনি ইনুত পেন আসে আলুঞ্জির আলং কিলুন পঞ্জি লাকে প্রসেনজিত ফাংচু তদাংতে প্রসেনজিত ফাংচু কিলুঞ্জি ইনুত পেন আসে আংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর জেগসনা আলুনালাম থে কাংহন জুজি নাংফান

0: চুমাট ফুলে থাকো আমার গান বা জন্মে মা।
1: এজপো তুম নাং তোমার নিপিনি ইসন আলামাং থানি দুধ গো আকালে নাং থানি বুলে নাং থান থেকে দেলু নিপুনি কি পুয়ে দিগো সামেন
2: ও বলা বগে
1: নিগে হেম চিলা নাই ইসন দিগো নিনি ও পুগে বাং হেম আর সু পিদ হো
2: রাং ও
1: নি ফাসি কাম ক্লেঞ্জ বাদু না নিউ মদিকো নিলে কাম ক্লেম রদে মে তুসি তুমি হরি জন পোল না মদি গলি ইয়া তো মাথা দা হে
3: সর বড় তুম কে লাসন লতে কো লংকি কাই কে তা কাম কাই কে তা কাম লাং তুম কে জুই তাং এর লকে কো লাসো বল লো কালি মা গলাং কো সর মেন
0: লালে টিক এই তুকে নন সি ফরি সুলাম দি কমারলে নন লে জুই জেতে মেন টু লগে জয়লা আহুল গু ই জুর পি গে বা হে মারলে নিকল গে বা হে লে রং ইমা
4: লাগতে করি আহগলু কামি মো ফিতা ক্লেম বম দা দোমা হু
1: কোড়ি নগে ইং তিং লো পোজো হেম চুদাম ফিনাংবো বেনাবলে পুথত আবার সাই মেসেন দে চতং নাংবো চাওবো
0: চুদা পুটিক লগা এটা হাং দা সুদাং ল জোর চলো বিনি ও
1: দে দে গুড নাইট
0: গুড নাইট এক অচরে রে গ লগে ক্র্যাপন থপ থপ রক
1: হানি
0: দং ইয়াং লু রক এরে
1: ওপো ওপো কোন নাগে তো
2: ইলো মাতি ক লঙ্কি

0: এফা না মাসুরি সি এটা কানে বিথাও
1: ইয়ে পয়সা ল
0: নে নে প্রেং নিহু কাচি তুনা নি দো ওলো
1: পি আপ্রেং ল মা ক লংকি
0: হর প্রেং ল
1: হর প্রেং হর প্রেং সে নানে লং পয়সা না হাং ল হেরারি মা
0: লাম নেঞ্জে যে পেমেন্ট আপিস রাউন নরমাল টাকা না পিসরাউন
1: পিপিরাত পুতে পিল
0: কালিতে নিগে
1: কপিল
0: নাম প্রাণ
1: নে প্রাণ কুসে নাম নেফান কিপু
0: অম্ভু ও অম্ভু
2: হ ই কপিল না লিনি লিফানে কে হ্যাঁ কপিনে কাম দো মা ই
0: দোসি না কে হ্যাঁ লোক
2: হালা
0: নাং রূপ আরো নি নি পিসরাউন নমাত
2: রূপা রয় গে নিলি নাং পিঠে থে ইক লাগে ইপে গি থিয়ে হু নিলি ফানাং আছে তে ক্যাং রয় গে নি লাগা নাং পিপি লু ইক লাগে
0: নাং পে নাং তে ক্যাং নন নাং পু নন তে ক্যাং নন নমা না পিনো নে গে নমা পয়সা গে নাং পুক নাং লা বাং হে মালু সুপি দা লা পান না ইক ফান কানিং জি আসা হস দো মানা
2: পিপি লু ইক লাগে নিলি নাং পিঠে থে লু
0: সরনাং নাক পিপে মা
1: ডকি
2: আজা উই আয়া
1: ডকি বলিও
3: লংকি অম্ভু আরু পরয় লপেন আপু পেন টাঙ্কা পন বর ইসি হেম পেন চংবীর জুইলো নিংকান ফ ফি সরবুরা কিসু কিছু লং পেন জক কিসু আদুক দু ওলো

পিনিগা পর্যটক ইতান লালসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেটাল বানসি কাঙ্ক্ত নিকলো পেনাবলে পুথরা পরতিং পেন চেতং থেকলো নাং ধুমে থাকমে কুরবাং থু

nol hai jong nang litum dimasa lun bari malona jai mek ang deng long pen lunjir arjik long tang lo adun thwa jai mek ang deng long dam de prang ison kenang sot ka pachi nialam jir arjik tha akashwani diphwa jai mek arjidun je phan ani wang ta ada por phai droxy raminit kepen por phai sir kepan lapen ani kang sam por phai pho pen por phai trok raminit thom kepan akashwani diphwa jai mek youtube live streaming akera penang litum arjulong engji লাপেন আকাশবাণী ডিফুয়া জাইমে কেদ আন কার্যদুঞ্জি আফান আদা পরফাই ফ রামিনিট ফ কেপ আপরপেন আজো পরফাই কেপ আন এফ এম বেন আলংপেন মেগাহার্টস ফারো ইসেরা তক বরাসির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেনতা নালিতুম আরজুলং ইংজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লংপেনতা নাংলিতুম আকাশবাণী ডিফুয়া লং হুমরি দামিক তামি কেনাং সৎকা পাচিনিয়ালাম জিরকে লাপানিক ছটল তে আদন থু জামেক আংদে আলং দামেক লো না লাগে বড়ো লুন বারিম আলোনা জামেক বড়ো লুন বারিম আলোনা জামেক আংদে আলং পেন দাও খায়ালাই ফুরাকি পালুন নালুতুম আর্জিক লং পল বংসা লুন জির কিলুন লাগে ফুলমাটি বাগলারি বেন্সি কিলুন ইগলো তে আর্জিক থা

আদনঠলা নর্জিক সেনাং লাকে লিংথিয়া ফাইডাই জারাও বিফা পালুন লবং সলুন কিলুন লাকে সামলি বাসুমাতারি পেন্সে খিলো নিগলো তাংতে অর্জিক সেনাং লবং সলুন জির।

0: বড়ো লুনবার হেমালোনা জাইমেক আং দেং লংপেন কিজুট সেলুন আর্জি সিনাং লাকে প্রফুল্ল ব্রহ্মা লাপেন আরি সাং হতুম কিলোনা লুন পেন আলু নাম থে লাবাংকে প্রফুল্ল ব্রহ্মা অ্যান্ড কোরাস থাকতে আর্জি সিনাং লাবাং সলঞ্জার
1: শিউ শিউম বারে বেলা যুগ বই যুগ।

0: মানে এনে তুমি পান কে থান
1: পান তাহলে তুমি সিতা মিচু মে
0: চুমে
1: পান কার্বোহাইড্রেটস তাহলে সোনা ফ্যাটস তাহলে হাই কি দু গালি আথু হইতা হয়
0: না সি লাবাঙ্গে কি মে ও আং থেক ল লহাই এলে এলে তুমি ও পান কি মে সেন্দু
1: হয়
0: সি লহাই পেন সি নন উবি কি মে তুমি তা লাবাং মা থা দুন সন্তে মে সেনজি বুসি নি লিহিন পেন কাচুন গরি গাং তু
1: হয় তেরন সাং হওয়া দুন থলাম থে মাঙ্কে লাবাং সু আজাং মেলেন এ লংলে কোসোনা লংলে লগাতে কি নাই এলা ননাংলি কে থেক দাম লং
0: দিলি তুম কে থেক দাম লং মা তেনি লি গা চিনি দাম তে ইপতে জাং মিলেন আখিতি কে লং লে চং ওয়াইবে
1: আজারা লং লে তা
0: আজারা লং লে লে নং সি তা মি
1: হয়
0: পেন লং তা কে নাং উ জি তা গলি
1: লং তা
0: নাং ও আই সি নন লা ইউএন পেন তা মে ডিক্লেয়ার ল লং লে তুম ক্লাইমেট রেসিলিয়েন্স ক্রপ পুসি ইয়ার পন দেলো
1: আজারা বতর তা মে
0: বতর লং সি তা মে
1: কে ক্রিং ও বতর তা মে
0: মে লসন সি পাছে থাং পন ল হয়
1: হয় হয় তাংতে ফুদাম এল তাংতে ইংলং কে আর ভি আর এ ননেলি তুমকে ইংলং সি কে দোকে অং পাশে কার্বি কারবাক তুমতা আসলে ইংলং লং আর ভি লে জাং গে দে পুসি তামে লা টিকি সি তামে
0: মে
1: ওই লং নাং ও এ তাংতে লা বংশ আং জিন কে লং এ কো পুসন ল তেরনা কে ননাং লি কে আলং আলং কাতিকি আ তুম পেন দাম পেন থেক লং জি চিরি সি লং কোন আন বাক আং জিন লং ল লা বংশ কাতিকি পেন লা সো আলাম থে নাং লি থান দামে জি মা
0: নন নমাত লা আচিরি কে ক্লেম তুমাং কে আন এলাং নমসি লান পিনিদাম উ থেকথে দা তাই স্তামে নিলি কা চিনি দা মতেং পলতে আচিলিতা চিরি সিয়লং কে লান লেগে নাং উ তাকাল ইলিন লান দা চ লপেন লা আংজিন কে লং আদি মবাং কে চিরি সিয়লং ইংলিশ পেন কে টন পুতা পু হেদি
1: লিন ফারুইসি
0: লিন ফারুইসি
1: লিন ফারুইসি কে টন নিছিল
0: আছে কুনটেল পুদাম দেতামি চিরি সিলং কুনটেল ফো কুনটেল ট্রক লসন লংজি পুসি মানে লা স্টাডি তুম পেন এলি আচিনি দাম
1: ওই কা পেকলাং পন
0: পেকলাং পন
1: তাংতে লাবংসু আসাই আনসুসে কাতিকি পাচি হুঙ্গিয়া ফানাবাংকে ননাংলি প্রজেক্ট কোঅর্ডিনেটর লপসি ননাংলি তোমা আসং বেঞ্জির সং সং পেন কো পিপি ল নাংলি তুমকে ক্লেম পঞ্জি পুকে মা লবাং সো লাম থে নাং থানিক জি মা
0: নিলি তুম লা জির সং সং পেন কে মাং কে ল পুলো আনসু সে লবাং সো খিতি মা দে জাং মিলেন খিতি কে পা ক্লেম পঞ্জি ফান জির সং সং পেন সামি চে রাব দুন বম পো লা চিলি কিরি নাং জি লাই সি ল আচিলি কে লং লক পেন আকো লা কে ক্লেম তুম তা আরিয়ং সে মা জাকং পেন্ডেট কেউ ইডে জি আসি লা বিদি সুরে আসি স্টেম বেন কে পাকলেম জে ফান বাং সে বড়ি পিদুন পো পাশে মাথা লহে আথে ইলে তুম লা ফিসার ফুসার রুট পেন কে লা সিস্টেমেটিক পেন ক্লেম ক্লে জয় নি সিনন বাং কে নাং আবে বম না সন্দক আসি এজাতা সিস্টেমেটিক পেন ক্লেম লোতে না সো পট রেং বম জি প্রাং কে সকলং সি পাদুন চটিতি আসি নন মাং কে আখিতি মাসি ক্লেম দুন নাং ই পুয়া বাং সিনিলে তুম বাং পাচে থাং পন ল পেন চে রাব দুন পো সনসি লাকো লা ইসি বাংকে মার্কেটিং ইংলিশ পেন পুদাম লতে লাতামে নিলে তুম আনকে বড়ি পিদুন পো তে নিলে তুম এন জি ও তোমা কাম গেলা লো মানে ব্রিজিং দ্য গ্যাপ পু ইংলিশ পেন পুদাম লতে দি কে চুকলে মাতু লাপু কেনা মাতু লাতু মাং বং মানে তোয়ার সনসি নিলে তুম মাং বড়ি পিদুন পো আকো লিঙ্কিং পুদা পুলে হে আলা ইসি বাংকে কাপ্রেক আসোর্স পেন তামে লা ফান্ডিং এজেন্সি তুম পেন তামে তুম পাচিনি দুন বম ল নন নাবার তুম বাং ল তাছে নাবার তুম দা পেনাং আন বেনিফিসিয়ারিজ তুম ফান কে রাব জি ফান সিলাং তুম তানাং চি সিক দুন ল সোন থাক সি বেং পেন তামে কে বাং আতুম দুল
1: ওই লাসন কাতি কি তুম ফান লোন না হুই সি তামে কি পিতু ই
0: ওই পাকলেম জি ফান স্টা লাং তুম নং প্রপোজ নট পসি নং পুডো সিলহাই লং নে তুম লা চেরাপ পিদুন
1: চেরাপ দুন পো তেরন সং হন নং লিকে লবাং সো প্রজেক্ট কোঅর্ডিনেটর লো পসি নি নিলি জং সি নিলি জং জং নন রেডিও নং কার জু আতুম নেতা আর জু লং পসি নেতা নি নিং রুং ফম লো পো নেতা তি কি জি পুলো দাংতে লবাং সো জাং মেলে না চিলি কি কো নাট ল কে লং পো নং লি তুমা সং জির সং সং লং লে নং হুমরি লাপে নাংলি ফানলে নাং বিরটা পসি তামে চিলি বাঙে লং ইজি মা
0: আল্লা বাং সো চিলি বাঙে লং ইজি দিলে তুম নন লা জরসং সং আলং তামে পেনাং আন চিলি গপাং রুম পন্দল লাপেন তে নিলে তুম লা আলং কাপ্রেক কাপ্রেক কাদিম তা লা ফিল এরিয়া হে নিলে তুম লা বেনিফিসিয়ারি সাতুম পেন কন্ট্যাক্ট দো

আদুনঠুৱালোন আর জিকসেনা লাকে হাঁচা কানালুন লবাং সলুন কিলুন লাকে লঙ্কি বেবেন্সি কিলোনিগুলো।

পরকেশে প্রেমুন তাজং কারবিকে দু ককে পুরম হাচাকে কান লিদো আরন হাচাকে কান দুক্লং পাথম তা নিসোদেশিম কালাসেং লং আপরকে সেং প্রেমুন তাজং পানং বেবে হেমপি।

জং নাং তুম দেজির জারাখি নং হাং দাম নন্তি রিজুং আলং লং লু তিতিং কং নাং বার নন হা পুরা নাং কানন জানন দেলুন সে দো আলং লুন সে আংনু লে হো দাই নন হো দাই দেতেন আই সারন সারনন বা তাই কি থম থম তা এ হা হা এ হা হা নি সোদেশিম কালা সেং লং আপর কে সেং ক্রেং মুন তাজং কার ভিকে দু কক এ পোরম কাথি কে কান সাওয়া আরন।

0: কম সময়তে বেশি লাভ মাত্র এটা ক্লিকত, বঢ়িয়া।
1: পছিলে
2: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

0: jigme non adun thu lamji rajai meg angdengalong pen evelyn ti supi pen ke tok e-commerce papu thak fandar teron penali tuma phan nang parjuponik po
1: aprang siri dio karju arado ana phansame nilhin pen suri suri ningkang samakardom pajer iklo pininili than pajer mi ji alam the athe pilake e-commerce apu thak pathi hek pen ke than je phansi nili bor i ikpo e-commerce buke kopia phansi ki pudama plote lake non lirmia kaya longkang dang plup digital kai labangso digital kera penajok kachon nam cho jor cho lang postame joy ke pen internet along our sai chelong i sonsi smartphones computers mate tablets lai hui along pen ilitum kenang jia son an postame joy ke pen kachon nam our sai do lapenthu kachon nam chot lapuson kalisi ili ke claim ke thai kason an বিচারালাম পে চয় লাপেন আসন আসনাং লি কেসেলাম কে থেক আহরমু সনসুরি দো আন বস্তামে লাবাংসু ই কমার্স মাতে ইন্টারনেট আকেরা পেন কাচ জরবার সাইতা ইলিতুম ক্লেম ই উন ডিজিটাল আকাই পুপেন আজক ইলিতুম হেম আলং কিনাং জি আসন আসো আসা আন জয় কে পেন স্মার্টফোনস কম্পিউটার্স আলং কেলং আসন সি কাই কে সিতামে কেমাথা সনসি হং হিথি কুলাত দামজক ফ্লট পেন হেম এপাথন কক আওয়ার সাইসি কাইকে তা হুমরি তাংতে লাবাংসো ই কমার্স কমেন্টু মেলম পেনসি কেপাংচেং ফ্লোতে ফারুক্রেসির ক্যাপরা ট্রক ক্যাপ আনিংকান মেলম পেনসি চোজর চলানাহীন কেক্লেম জি আফান ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ ইডিআই আসাই পাংচেং লো লাবাংসো আসাই হিন চেংডেট আফি নন লিরমিয়াকাই আলংকাংডাং ফ্লুপ online shopping lake internet sumindara dang along chethang pet aphi farukreser capra trokser cap aningkan melom pensi kachethang pangchenglo online along asona sona hormu kilong jia phan pura mate kejor ijia phan farukreser capra trokser capra phli aningkan retail websites ingpu pangchenglo asona sona company sonsi amazon lapen ebay লাহাই হুই এপস ইংপুসি ই কমার্স আফান ফারুক্রেসের ক্যাপরা ট্রকসের ক্যাপ পেন সুরহিনিয়া নিংকান মেলম কেপাচিং থুরা কেরাপ ক্লেম ই লপেনথু সুমিন্দার কিরলা বম বাংবম আজকসি নন পিনিয়ার নি আনকে কাপ্রে কাপ্রে কা এপস ইতামে ক্লাংবম ল সনসি কেচো কিজুনা সন পে চয় লাপেন কাপ্রে কাপ্রে আসন তিনা ফান আ এপস ইতামে থাক ওয়েট ওয়েট আসনসি পেমান ল ই কমার্স ইলিতুম লাংডাম পুলতে এসন পেনকে জয় কে ওয়ার সাই চেলং বন্তা কুপুয়ান মা আকে জয় কেলং লাপনসি আকি সুং মাতে কাশিক সাক সিতামে দো তাংতে নন ই কমার্স অ্যাডভান্টেজেস মাতে জয় কে আকেরাপ কেলং কুপুসন মা লালে চেথান এগলো নাং 24x7 শপিং কাস্টমার মাতে ইলি কাচনা মাতুম আজাদা পড়লা পেন নাহকলে দো দাম আহুত পুস্তামে ইন্টারনেট কে দো দিমলো পুলোতে ইলিতুম চুনামলং পুথত ওয়াইড ভেরাইটি অফ প্রোডাক্টস সনসি পেনাং আনাসন এলং ওয়েট আদিম মাতে ইসিওয়েট আ এপস আলং কে অং দু আসনামুং জয় কে পেন কাচং ওয়াই কেলং আবার সাই দু পুথত সেফ টাইম এন্ড মানি মাতে আপরলা পেন টাঙ্কা সিতামে মাসাপ একাং রাই দো সনসি হিথি কুলাত হুমরিদাম জফলত পেনসি ইলিতুম লংপঞ্জি পুথত ইজি প্রাইস কম্পেরিজন মাতে ইলি কাচনাম জি আসন আন চংওয়াই এট আফি আদর আমুই কেলাখা কাপাংরুম সিতামে জয় কে পুথত গ্লোবেল রিচ ই কমার্স কে দো পেনাজক বিজনেস মাতে চজর চলান আসাই সুমেন্দ্র আদাং নাহক সিতামে পালে উন লাপেন চজর চলান আসাই ক্লেম উন পুথত হোম ডেলিভারি মাতে হেম হংথু অলং এথন কক আওয়ার সাই ইলি অনলাইন এপস আলং কেনাং জি আসন চংওয়াই এড আফি কেদো আন পাংরুম পেট সি এলিফান একে পাথনাং জি আদিম টক জের সি পাচিনি নাং পো লাসো আফি ইলি কেনাং জি আসন দো আন পুস্তামে এহেম হং থু সি আপর একে পিয়াতেং পেন নাংথন কক লাপুসন আওয়ার সাইতা দো লাপুয়ান সি নিলি ই কমার্স পেন জয় কে আকেরাপ কেলং ফুথাকে থান পাচিনি ইগলো পুথত ডিসঅ্যাডভান্টেজেস আকিসুং মাতে কাশিক সাক কোসন সিলিতুম কাচে তং লাসিতামে নিলিপাথি হেক পেন

0: पचमान आरोग्य मंदिर जाएं, स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
1: Founder Teron Benali to Apa Nang Parjiglo. Nona dun tua jai meg damiglo nang lake pini alam jira jai meg. Pini alam jira jai meg ang deng long pen mobility impaired person paputak Rohan Togbi lapen chinthong ing tia tumang bong chihu chipot arjig long po.
2: Pini nilitum kaswani di puhin pen dari nut tekok tiki mate physical challenge bang phu rohon tok bi phan chathan chimu bon phan si ni tum dak na hom rig la tang te prang si li tum akas mani di phu hin pen nang li phan suri suri kardom paji rig la
3: kardom
2: te nang li prang si nang li men nang li rong la pen nang li sarbura men nang chathan ni jima
3: ni rong ke jengha rong apam anke nipai men ke kamit rong hang pe nipo men ke ni hang tok bi anke ni lehem ke kolte bang thon anchor lanan do bang ke rong klal bang ngat chulo pe la chu boro ko sari arong se do no boro ko sari hem sine do
2: tang te nang li la nang li ri nang li keng abang ke ab bi hek mahang the gut pen nong la son luma mate non na phi tong lu son
3: মানে নে পাং বিহে হত পেন হ জন্ম পেন আমার আমি থেকে হত আত্মেন ক্লং আনকে আত্মেন ক্লং আনকে লুমাঙে নিহান লাং পাং লুল জল ফেরে তো আনকে চিন দিল হসপিটাল পড়ান কিং মালেজ নাম লাং তো আমার সরি কিং মা এলো পুরোপুরি ডক্টর মা পুরো আপনি এলো পুরোপুরি
2: কে দো কে দাম আই হুই কে সুং অপথাক চেথানি জিমা
3: নি কে দো কে দাম কে লা পুলো কে তো এ পুকে চিথু এ আহ পেন কে লা এরি পেন কে তুট পন কে দাম ল আপেন আহ পেন কে লা পনা রুম পন পিকক পিকক বং তা বি আহ পেন তে তে ল তার বিয়া কোন কে ন রুম ক আতি মিতি মা ল স পল ন ন বাই রা তা পু বাই ন রুম পন পিকক দাম থে এ ন নি ন রুম পন মা বিলো পু এরি পেন ল সি দাম এরে আস পল
2: তং তে লং আনা কিসুং লপেন আনা কে জয় দোল নাংলি ফান
3: নি কে জয় কিসুং বেতে সব ব্যাং আলাম পিছত সব সব সুং সব সব সুং ওই ইলেকট্রিক নাম তো জয় লপে আনে চোতা পু তং বাক পেন লক চপাং রাং থেক লত ইরি পে জিপিন বিতে ইরি বে গে জিপেন তেং ল তং বাক এ পেন কি চোতা
2: তং তে লা কি চো কি জুন হু তমে নাংলি ফান কুমানে লপু নাং কেরাব দুন বের লোপসন দোমা মতং তে নাং লি মিথাং জং জুং লক তং নাং লি লাই কিচু জুন লং তামে মেনা পেন জং জুং তং চিকলেম বল লমা
3: নি মিথাং ল ম্যাং কে চেরাব আবে ল কিচু কিচু নং তা নি মিথাং ল লপু তং বাক পেন ল কিচু দুন ল তং বাক পেন চুপ এন কে লপু চুপং গ্রাং পো লপু আন চুপ দু পম পো
2: তং তে নাং লি ফান লা কিচু কিচু ন আসন হই হই ল আন পুনস্তমে কিতুন গেদাং পেনে না চরাপ পিদুন বাং দোমা লফান মাতং তে নাং লিমে থাং টং লহাই সায়ান দা চিক্লেম লমা
3: ল পুলো মেনে দা বাগ হাম দোপেন পুরন্তে বাং সিতু দোন চুনাং পপে হান

0: pothot nangli phanar jupon thuji bang ke nangli la nangli ri hongni nangli keng hongni sitame hingnu etason lo otangte te kok etason la sophi nangli kupisi thidung ki sung ma la so thak nangli sthani je ma rizogar jora tum ha
1: nile bang e nile bang kidam ki koi kidam কেদো কেদাম কষ্ট মানে লসন কাং নি কেদাম পেন লক সে দামি তিদে আসে মানে কেদো কেদাম পেন ল যার ল পেন দো দাম ল যার ল লপ কিছু থর পেন লক সে দাম ল অনকে নে কাম তে বালসা চরি দিন তার সন কেদো কেদাম পেন কাং নি পেন লক সে দাম ল যার ল পেন কেদো কেদাম লাম গেন কেলা পুলো মানে হেলা বাস ল অনকা জি থাপ দুন টেক সুং ল আপে আরং জে ল অনকে দুন দা সুং ল অনকে চিঠি বলবালে তুন তা শুনলো নকে লসুন পিঠি হেমলে তো মে শুনলো জালো কিদো কেদাম মাং জয়কে ফান কে আবে দেলো মানে কাং নি বেন সে দাম কিছু তো দাম মানে বাস নং দুনলে দুন তুমি আলেং দো পেকো চিংকে নো পজার পো লসুন নিল চিঠি বইবালে দাম তুমি বাং নংলাং লসুন সে থেরাক চেথেরাক মে লহে কিন্তু কাঙি দাম লিং নুকুনতে কাঙি দাম তি কালচাপ লং সুন কালি কাঙি দাম তি সপোজ কিন্তু দাবা দিম জাকাত বিও নসুন কিন্তু নানি আম দরে সন দরে
0: আদিম বিহে কল আদিম বিহে কল সব কে সুন দলে
1: সব কে সুন দছল
0: তে নাংলি লাকে দাম বিবাং কে থুর পেনে নাংলি কো পেনে আর চাক কচিরে পেনে আর চাক পেন নাংলি দাম বিবাং হাইবি তামে ক্লেম বমা
1: নিলি কেদাম কে চাক তাপু মিঠাং চং কিতু দাম নিয়ে ফান কু নিল পেন চে বলে পম্পো
0: যাতা আরচাক আবে পেন লহে দি নাংলি তাংতে নাংলি লাগু পেনে আরচাক কেদাম কে থুরি লসু আরচাক দো পুলাংতে নাংলি কেদাম এ ওয়াং ফান কে জয় দুই লপসন নাংলি জমা থামা
1: জমা থা মানে লসন লো মানে
0: আতাং হংথম
1: আতা হং থাম লিদো সনতে লাই কিতো কিতা মে কি সব সব কি সুন কিমা থাক তে ঠিক লং আই নি এলি হেম তা তো এতো মতে হেম নং মা দোস নামে বিহেরা না লাই লোক কন্তে বানে বানে থে বিহেরা রা বেলে চিবি ক গং জি কুহান সিং জি মা থাল
0: নন ডাক নাং লিদো পম লং তাল বুসল সো উইল চেয়ার সস বং দো মা নাং লিল
1: আবে দা কে নন ডাক দো পম মে বিলা হ ওলা হ হেম তো হেম কে
0: নন ডাক বং আবে দি ডাক বং এ নাং লিল কচি থুর বেন লক্সি
1: কচি থুর বেন লক্সি নে দাম দাম নো নি কিং নি লুন পেন পেন দা রাগ এ তেলো আনকে ইমপ্যাক নে পেন নে ই দা রাগ এ তেলো চি থুর পেন লিন তেলো চেক লো জন নি তে চি থুর পেন দিতে আমাল সে সো পান কাপল ই জি ফান সে নি লাই আদাং হং থম লসো আস
0: লা দোলতে
1: লা দোলো পেন তে
0: জয়
1: এ যা চক
0: তাংতে নাংলি নন দাগ দো বম দে মাং এ নাংলি উইলচেয়ার দা আবেদন পুলো মানে নাংলি নন্দাক দু বম্বেন অ দিফু হিথিয়ান কে দাম গে বাং হাই হুই বাং গে কুমাসি নাংলি ফান নাংকে রাব দুন মা হাই হুই কথা স্থানজি
1: নাংকে রাব দুন কে দাক নি দু বম নি ইক ইক পুরো কা তো বি দুনি ধ আমার লাসো নি ইক লং সিন নি দুন জি জি তিলো সে নি বাং ন পন পন থন প লাসো গরি লং দুন জি প দুন নাং থন ক কুল বাং বেয়ান থন ক পন থামা ক বজা দাম থু প আসাম সি কে মম ল আবে দিফু লং কে তো বম হর কে নি কাংনি কে উনি এ হর বন্দে জিরপ বাং প জিরপি বাং প আনকে কাংনে কাংনি রসম মেসে আপল বদাম বম দো বম ল ফোন নি কেং বেন ফোন বের বম প আর তো মাইতা না কসন বের থে মন্দে কসন ল কি অ থে কসন ল টক থে না কেং বেন ফ্রাং নি স্কুল দুন মা র হে এন তানি হানা জু
0: আ চ জিরপ তো মেন স্থান ধান না হতে
1: হ জিরপ তো মেন চিতান চিতান ল বে জিরপ তো মেন বাং ল জিরপি বাং ল আনি সে জিরপি বাং ও জিরপো না হান ইঞ্জিন সোপি পিপল নাইন কেং পেন লগে টক লহি কেদাম আকেং পেন দামি থে কাং নি পেন লগদাম পেন তারা এপো নি পেরং নাম পি কাং পো পেন পেন তা এক তারং নাম পি দুন ল জাত ল আকে নি বাং তা সো পেন চি পি ল আনি সি এবে রান জিরপি জি থে ল জিরপো নন কে নি নাং কেং পেন মোবাইল বেলং লাং লাং পুরি কেং পেন মোবাইল বেল পাক লাং ল আঙ্কে এস এম এস সন লোক টক হই দা পাকলাং ল
0: চল চরল তারপর সন নাংলি মেথাং পেন দুগর চুরা তো মান সথান পাংতে নন এলি তো কে জুৎসি সথান

0: sena nangli hin penla ritu gar jura tumphan an parta lapuson te kok tiki abang phu bang phi tumphan kupi si nangli hin pen ning pathe ponjima la sobithak nangli thang pon ekta
1: nili sonson te kok tiki ledos tambi chiklam ni tambi thedes tambi chiklam ni tamba teng chon thorle e ining paparong ining parong nonong po dodonong po thanong po lapen la se se ini ngarong de nang po amega vides anno vides amega vides tum ta sta me ading ki paro nang po chuklem da nang po ning che pai de nang ne ni li tara son se bol idem bom lo tha gam bom lo jo
0: tang te to bi sa ho nang li phan churu par pek lo nang li nil tum akas mani di phu ahin pen asap soya ta por sta me chi hu chi pu de phan por nang chi pi don thek por lapen nang li phan kai ke son ok pran me phun pen दो के दाम लॉन्ग वेयर जी फन अरना महिर जुमेले नली फान पा पिदुर मामा लसी पिनीले तुम चिंग की जथान मगे लपवान ले इंतन पलना कार्डो
1: कार्डम
2: लपवान पोनली तुम पिनी अलम जी राजा मेक अंग देंग लोंग पेन रोहन तोक बिला पेन चिंथोंग इंगते तमंग बोंगची हुचिपुट आरजी लोंग टांगलो লাকে আকাশবাণী ডিপু জাইমেকে বাংলাকে এফ এম বেন লংপেন মেগা হার্টস ফারুই সিরা তক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লংপেন তা আর জি মে পীরঠে মনির কেচানকে জারা লং খাং দুনিক থা হেমটু নিশিয়া লং মনিরা ফাই পাজুম ইগরা দেট কাটিং থোরা লং চেরাব দুনিক থা মনিরা ফাই নাকে বাদ ও হেনলো দেট লাপেন খাই কাটিং থোরা লং কেথে নাই নাকে খামখে দুন নংলি হেম কাবোচিয়া লং ওসমার আফাই কাপাং তুইজিয়া ফান নিঙেলে পেট পেন মাথা ইক নাংজি ওসমার আফাই কেদু ওতা কেনাং সৎকালি কেং ও এ আফাই ওসমার পেনসি নংলি রেংদক রেংনি পেন দৌলংজি নংলি জংসি রেংদক রেংনি পেন দুজি লাপেন আসার পি আসোয়া তোমা ফান আ অগ্রাণ পামে সেনজি পুলোতে ওসমার আফাই চেপাং তুই নাংজি নংলি জং সি লাপুসন ক্লেম পন্ডতে নংলি লাপেন দের ফান্তা কিমেসেন আং থেকল মোয়াফিয়া কায়াহুদ রেংদক রেংনি পেন কে দোলংজি আফান নন পেন আসাপ সাপ দিহিন কাবিরতি এবে চিংহয় নংজি দিহিন কেপাদাম কাচেরে থেকা তুমসি বিরতি থেক চর্জি লাপেন কাবিরতি পেনসি কাচিং থোরা তোয়ার দুনজি আহক লাপেন নিং কাছে থেকলং আবেংলংসি দিহিন বিরটি দাম নাংজি কাবিরটি পেনহেনলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেনহেনলো মেথাং লাপেন দেট কাচিং থুরিজি তংটে আদুন থা যাই মেক আং দেংলং দামিক লনা লাকি দেট দেট লংরি চিং হনালুন লাবাং সালুন লাকি নালি তুম হিন্দি এলুন সার্জিক লংপ তংটে আপ্রাংসি লাবাংসো দেট লংরি চিংহন আলুন আজাই মেঘ আং দেয়ং লংপেন আংলি তুমা ফান নাংকি রত বিজি লাকে মুকেশ লাপেন লতা মঙ্গেশকর আতুম কিলুন আলুন জির আলুন আলাম থে আ আব লড় চলে

লাগে আকাশবাণী ডিফু জয় মেকে বাং লাগে এফ এম বেন লং পেন মেগা হার্টস ফারুই সেরা তক বড় সেরকে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর জুইক মে নন স্টুডিও ঘুরে পর পর ফাই ট্রক সিরা মিনিট ক্রিপ হোপলিং টাংল নন স্টুডিও ঘুরে পর ফাই ট্রক সি প্লিং টাংল লাসে কার্বি দ্যাট লং রিচিং হনালু না জয় মেক আং দেং লং পেন আসন আসন লুন আর জুইক লং পো বংশ জয় মেক আং দেং লং পেন বলন ডোবিনং পালন জিরনালে তোমার জুয়েক লংপ লবং সলুন কিলুন বাং ফুলাকে জয়রাম ফাংচৌ লাপেন আর ইসাং হওয়াতম

কার্বি দেট লং রিচিং হন আলু না যায় মেঘ আং দেয়ং লংপেন আদুন থাল আর জুইক সেনা আংলাকে চিকিমো জি নং ফান পি নি স্যামসন সিং ইংটি পালঞ্জ লবং সলন কিলুন লাকে মোহন সিং হানসে লাপেন আরি সাং হাতম

lapona porna litum karbi der long reaching honaluna jaimek angdeng long pen asona son lunar jig long tanglo lake akashwani dipu jaimek banglake fm bana long pen megahertz pharo sira tok bora sirke plapen news on air ab long pen ta arjuik me polythene lapen plastic a harmu ke en pen che pahelunang ji polythene lapen plastic a harmu ka che pare denga joini to monte print dong chan lapen langbi anta chehuedlo polythene lapen plastic a harmu an hemkom hemrai along war thap thera elong adim hili khudra haladaksi wardamik nang ji kalite method ot si nang ji polythene lapen plastic a harmu ka che pare deng pen eo eprana phanta henu আথেকে লবংস হরমু পেন আসন আসন কিসু লাপেন ক্যান্সার কিসোতা চলং ঠেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু যে পারে দেং দেদেসি আকিমি

আদুনঠলো নাং নিতুমের জিগলংজি লাগে রোদর সিঠি পালামার জানা লংপেন লুন্সেপো জুবেন গার কিলোনালুন আলুনালাম থে প্রতিদিন।

আদুন ঠলো না তোমার জিগ লংজি লাকে অনুরাধা পালামার জানা লংপেন প্রার্থনা গগৈ কিলোনালুন আলুনালাম থে তুপা তুপে।

0: কিছুও দোয়াই তা পিনাংকক দিতি টেবলেট অ ফর্ম সিরাপ অ ফর্ম লাসন দোদো
1: কালা
0: তো হুলা হাই নিলি তুম পিপন পন
1: মেপিগল ডক্টর আদুন ছলাম থিছি থানা মেক্সিনা লা সো কেসু কে দোলো বা দোলং সিতামে
0: অ
1: সিতামে হুলা রং রো বা জো তুম কে সে কাছে ল্যাং জে ফান চিনি নিদে তাহাই লা সোনা কে সো পেন তা চিপা মে উনা চা কং দোপু লা সে হালা তুম রং রোবার লো মাতে রং রোবার জো লং কে দো তুম লা দাক সে না কাছে ল্যাং জে ফান কপুসন পেন হালা তুম এনো না সন আমেন কাছে থাপ মে মে না মাকে চেলাং ফিলং লিতে তাহাই আমেন চে থাপ দে নাং ল্যাং হসপিটাল লং ব্যাংসি ও লা সোনা সাই হালা তুম কপুসন মে সি ক্লিনিক পোলা সো সে কাছে ল্যাং জে ফান কে চেং পেন
0: ফার্স্ট অফ অল ট্রিটমেন্ট না ব্যাঙ্কে লাগে ডার্মেটোলজিস্ট আতুম সি মানে লাসো বেমার ইলক কিসু ব্যাঙ্কে ট্রিটমেন্ট কি পিবম আলাং লিতুম ডিফু মেডিকেল কলেজ লং আনবাং উনপুলো তেমি পারপ মেডিকেল কলেজ লং লা ডার্মেটোলজি ওপিডি রুম নাম্বার 67 লাদাক আলাং লিতুম ব্যাং লোতে চক চকপ গ্যাপে নিলিতুম ট্রিটমেন্ট পস্তামি পিপন পো
1: মে পেগলো ডক্টর নাং লিকে থানদাম লাবাং সো নো নাং লিকে থানাম লাম থি সিতামে আলাং লিতুম রং রুবা তুম সিতা মে চিনি পো পোসিন নিং থেল আদন ছোলাম থি জিতা নমিক্স নাং ডক্টর নোনা সন রং রুবা জো আতুম আলাং লিতুম কে কাদুরি দে দাতুম তাহাই তাংকা মহা বিদ্যা তাহাই লাসিলা ডিফু মেডিকেল কলেজ লং বাং পেন আলাং লিতুম লাবাং সো ই ল কিছু সে কাছে ল্যাং জে ফান আসে আলাং লিতুম আকি জয় পেন সন সে কাছে ল্যাং জে ফান আবার সাই দোমা
0: নন মাত বাং কি গভর্নমেন্ট সাপ্লাই আহিন বেন বাং কি ক্রিম এসন সন্নি কি তো হে আং তন আবি পুসিতা এসন সন্নি বাং কি দো লা পেন লিলি তুম পুসিতা মিলা আধক স্যাম্পল কিলং তো দো হাল হাই নিলি তুম বিকক দিতি দরকার পুলতি নিলি তুম হাই দা পিতুন দুন হেদি স্যাম্পল আকে জয় পেন লাসন হে লাসন পিপন কি কি
1: লাকে আকে জয় পেন সেন লং তো নন মাতকে ডিফু মেডিকেল কলেজ লং লবং সো আকিসু কাছে লাংজি ফান আকে জয় লং
0: মানে এসন সোনিয়া ক্রিম বাঙ্গে সাপ্লাই দো বনসিতা আংতন সব সব ক্রিম বাঙ্গে সাপ্লাই আবিদে তাহাই সঞ্জালে হে
1: মে পেল ডক্টর নানা কি থানদাম আদুন চলাম থিজি থানম এক্সিনা লাসো কিসু কি মাথাদাম এতে ফিরে মেমি মাতে এরেং তাই পেলাং নদ তাতে লাসো আকিসু কি চো পেন কি চক চি পতম কি মান ইমা মাতে আকা প্রেক পেন সি কি মান ইলো
0: কালি লা বাংলো লাসি ভিটিলিগো আবেমার বাতি ইলক আকিসু মাংকে পাবলিক বা ইলি তুম মানে কে মাথা লাসন আধক মিথ পুপু হেদি লাসন দু ও লাসি কি চুপেনলে পিনি কে কালি ও ইলি তুম কি পুপু কে কে চুপেন চিমান দে তিতি বনসি তামি কে কালি লাগে কে চুপেন কে থাং আলাম আবি মেলানো সাইড পু আহর মু বাং মানে আবি দেতা চকসি স্কিন বাং কে কালার চিপ্রেক ডাক তিতি সঞ্চালে
1: মেপিগল ডক্টর নাং লি কে থানদাম আদুন ছোলাম থেজে থানাম এক্সিন নাং লাসো কিসু কে ইংডাং পিগলো পদ আনিংকান বাং তা বিরথে ডাং লং লাবাং সো কিসু ফান কচিরে জে ফান ভিটিলিগো মতে লা ইলো আকিসু লো লাসো কচিরে জে ফান পাচে ট্যাক লো মতে লাসোনি কে তালন দা তালন লো ভুসিং নি ফাইং কয় রা ফর নি লাসি লাবাং সো কতালন পুঠাক নাংলি রিডিও কার্ড জোড়া দা তুমা থানিক জিমা কেনাং সট কেলা রং রূপ ভিডিও তুম ফান পিয় পশিলা সো কে সো পুঠাক তালন নাং কক লো লপেন কে তালন কেনাং সট লো
0: কালাং কালাং ওয়ার্ল্ড ভিটিলিগো তে বাং কে ইন কয় রা ফ ভসি কাছে ক্লোসি নিলি তুম তালন পন পন লা কে 2011 পেন্সি লা সোয়ারনি বাং কে তালন পন বম
1: কালা
0: কারণ বিকজ মানে ভিটিলিগোটি কে ইম্পর্টেন্ট ও আথেমা লাসোয়া কিছু পুথাক স্টিগমা দো ইক ও লাসোয়া স্টিগমা বাং নিলি তুম কেপা বেজি ফান্সি বর ইপন মানে অ্যাওয়ারনেস পুপু হেদি লাসন ফান্সি নিলি তুমকে বর ইপন লো মানে ভিটিলিগোয়া কিছু কপিমা কোসন পেন্সি কাছে প্ল্যাংমা দি লাপেন ভিটিলিগোয়া কিছু আলাম কাছে থানতা পাসন দো ও লাসি হুলাহাই আব্যাং আহক পেট কপিমা হুলা কাপাচিনি আফান লাপেন কে লাসো কিসু পেন মুনি তুম আসবসো মেন্টাল হেলথ এফেক্ট দাম তিতি আথিমা আলাং লি তুমফান আসবসো ডিসক্রিমিনেশন তা আলাং লি তুম ফেস দে তাহাই নিলা ও লাসো মুনি কে লাসো না কিসু দু পুপ লাপেন আসবসো আলাং লি তা মেন্টাল লাসন ইস্যু লাহাই দুদুন কক তাহাই তো হুলা হাই ব্যাং সেলফ কনফিডেন্স কেপা দোজি আফান লাপেন কে যে ট্রিটমেন্ট তা দু পো লাসন কাপাচিনি ফান সিনিলি তুমবাংকে লাভিতিলিগুটি বাংকে তালন পন পন জালো
1: মে পিকলো ডক্টর নাংলিকে থানদাম তাংতে লাসো কিসু আনুর কাপ্রেক মেন্দা লাসন চি উন

0: thi cái năng chất thi thi thi
1: mi pilo doctor nang liket thanda malam thi no namat ke la so ke su sai ke lang nang li tum nang li innovate no namat la da dipu medical college hospital long lang boma mate nang li tum la son chirap chito doctor tum pen la son duma
0: kalang ek nili tum department ki bank thom faculty nili tum la head of department bank ki doctor binita teron putu alang li ta lang pon bom la penili tum department long assistant professor inundo alang li men bang doctor lili singha pu to nili tum bank ki thom nili tum si mainly la treatment kuri bom mission hai lang ek bom
1: kala tangte la tum la so ki so nona ma hospital along do uma
0: kalang ik nili pamu ki puson ani si long bang bang pho bang sok ba ki nili tum thek pon long long
1: alang tum pen la so ki so ka chalang hot hala patient atum pulo nang li tum phat pe nila so nang ki pudo ma
0: o alang li tum bang asap su ka phiri mati alang li tum bang asap su negative hoy a type son mi un ilo bon bu la son si matha tum si matha tum da do do pinang ana tum bang ki la si ili tum bang ki apor pichet pen counseling pc aning pathi dun akam bang ki nili tum akam lo da bang ki la pen nili tum la so pat bang ki effort bang ki pon pon lo heti
1: kala mi piklo doctor nang li ke thandam kirib da malam thilo doctor nang li lap so ki so pen phire nang ni ajata phire nang ni nang li lasona ning ke pathi nang li ninga klong pen thanek jima ke nang sot ke radio ka jora da tam phala pen rong ru bar lo tam pha nang li ninga klong pen thanek jima
0: nang li tumla vitiligo akiso mate ilok akiso ke ka phire ning bang ke thang ta ave belek askina bimara son lo vitiligo ta ekta askina bimar lo lokwang titi la puan chot lo melanocyte pu ahor muka bidet akaron si la son akilo ke chiplang pe la pen la su akilo ke chiplang ke treatment ke do la pen nili tum ke treatment da pi o lo nili tum aki me la thek pon long lo pura me det titi la si phirining ba pinining alam ke avi nangli tum la su bimar lo te wang ignon nili tum phan skin doctor tum hana che paklang ignon treatment nang pidon po la pen me ta me ikpon po
1: me pik lo doctor nang lik thandam la so ke so ke phire nang ni la pen ke nang li tum la so ke so cho long pulo te nang li tum la nang li tum doctor atum long wang non alang li tum ajat pen sita me la so a ke so alang li tum nang lang po la pen ke me ta me vek ji la lo nang li ning ke pathe dam lam the ke me piklo doctor nang li ke thana malam the elitum kaching ki che thana lam the mate elitum chi hu chi poda lam the stame rong ru bar lo tum la pen ke ri do ka ju ara da tum stame elitum kaching ki che than nang chini don pen alang li tum ta ali nang long po puchi kroi lo la si doctor pini ke apora lam do ko por elitum ching ki che than alam the ta la pa leng ton lo na nang li sonsuri asai do kok stame nang li ladak akaswani dipu along ke wang pen asan son alam labang so vitiligo mate ilok kichu ilok akeso aputhang nang li klar dak pen rido ka jorat nang phan ke thana ponang li phan puthot suri suri ka dom pajir iklo doctor
0: thank you nili phan la dak nang ke invite pot nili ta choro lo mani la so vitiligo pu akeso alam a topic long ning je la pen awareness asap su phan ke bor ipon support choro parlo Akashwani tumphan kardom
2: lapana pornali tum ok prana jai mek angdeng long pen iloga ke sobuthak doctor bonima rongpharpi lapen hut bang dhananjay rongpi tumang bong chiho chiput arje long tanglo
3: kardom radio karjorat আর্নিভাং নাংলি তুম রেডিও কার্জু লং ওয়ার্জি আফান নিলি তুম কাবর ইয়েলং নাং চেরাবদন পৌপুসি নিং আক লং পেন নিং চেথেল লাসি নাংলি তুম রেডিও কায়কি কার্জু লং ওয়ার্জি আফান রেস অ্যাপ ইনস্টল ইকনন লাবাংসো রেস অ্যাপ আকেরা পেন নাংলি তুম আসন আসন জাইমেক আর্জুলং ইকজি লাপেন আন পার্টা এনান্সর একে থান লাপেন নাংলি তুম কার্জু লং আনা যাই মেক আফান নিং কাং সাম পেন রেট লাপেন ফিডব্যাক পিক থা লাবাংসো রেস অ্যাপ কেলং জি আফান আকাশবাণী দিফু Facebook page long link bi pontang lo la sinang litum humri dampen register ikta nang litum kai kita nang cerap cheto dunwer pulote akashwani dipu ajakong lapen abidi anso se inchotupo nang litum reach abalong pen asona sona jai mek sonsi rong ro bajai mek ok prana jai mek swarlo sengtong lunbarim lambarim

0: nangchin kipidun lo ajat lo masi nil tanining hang lo he asbu daklom difulom stamila puasap asoso a competition do along samila pusi juidun bom lo kecheng angko ke apasi haidun bom lo pen ke anse se haidun bom ma amatsi ke patui phana ko kangtui angdeng same chepa ununji phanning hangdun lo lasila pusi a kapre kapre ga dim stame pu nonson no gaung tho golaghat jorhat pusila pu patudun bom lo la penga pnk national bank ke nile chatisgarh long patudun lo la penga kolkata patudun lo penke la laske chennai an same ni le dun lo
1: tangte nang lila chennai tang ho kolkata tang ho la pen kapre kapre hawar mati ilitu malong ri pen kapre hawar long ke patudun mati ki joidun hut halas hol se tame nang li ke haidun la pusondung
0: do lo ne li national ke silver medalist lo chennai along la powerlifting competition parman patudun lo la sartum pen pen sinil tum ki dun lo tim pen lo idun ke la la
1: chiro lo tangte pothot arjutulang nang lipan nang li ke swarlo poiphet samen nang li kupi kama tha pensi labangso akardi ki runga hin kachong waidan la
0: lalo nili jim kitun la 2021 aning kan pen lamati ti ke cheng he asi nila suhut ke je matha the ne lason powerlifting same ju joni pu mathe ni mithang mithang health fund sine mane kidun chot jim ta pen hem matum ta nipai tumta nipodumta nang pudun mane dunang ne pula sanja hedi ke chengko ke nang ne nang cheminisha un e time ta lapen ke bang bang dungi pu jim kitun ke ako sang thu kokte the thu dei ta ho pu so a kan nang ke ning je dun do do samine bang ke aju je jan mat si dun jui lo la si la san lo pu pang cheng un bom lo la pon mithang health fund pu lo ang ke apian ke la san lo pom het ke thana san la vija sing long pi sar bang alang li long la san te gun long bom lo alang practice hai sa me ar pen alang ke hai dun a medal la hai ta photo hai pen video hai ta te gun long bom diti lo pen alang li la gym a hem long ta la san medal trophy la hai la san bi tip diti ma diti pon ke la hai pen inning rung dun lo he la so pasini ta ko pangcheng dun thulo je ni ni ta la son claim si ki me jibon pu ama si pangcheng dun dat lo
1: nang li trainer mate nang li phan nang ke thana bang phan thek dun loga phisi nang li bang ke la pan kang tuyang deng bang ke ki dun nang leaning ke hang la si nang li trainer mate nang li phan nang ke than abang phu phan thek long le phrang mate nang li gym join dun de phrang pen komani nang li phan ning nang ka parung pon mate nang li komane phan ke thek the long pen si ning ki rung dun la pasan do ma
0: ave aso ni la join je phrang mane la power lifting ne start un de phrang ni majo anda e thek long le pen nang la son dol po ta hai mane sa men ne hapuna lan mane interest chi pi dun de det apot lo ne pine sa men ni la son a ju dun long le pen lang je a lo so la son la son ke hai do po ma sing ke ni me thang pen si ne ke start dun lo join dun lo pen la pu aka prek prek dim khela dun bom lo hai dun bom lo an pen nge chini dun bom lo je o la son ta do muni tum ne pen aka prek prek a jaga ke the tum ta mane national medalist la son do o lo pu chini dun lo
1: chara la but than pak tar thop tang te nang li pen aka prek mate nang li phi nang ki dun la pen ilitum karbiang long lit mahawar pen ko an pa phrang dun lo no so nang li son swar lo tum pusame nang li pen aka prek tum stame la puka pa phrang dun la son do ulo ma ke
0: non ke la ni li join era phi ke mane do bom lo mane thek long bom lo do ulo difu lom da do lo pen aka prek ga dim lom da do ulo ni li tum pathura pet ahut atum an ke আবে লু ইনোর বাহিনী লসন চট আলো সো কে পিন সো কে দো হয় হে আমি আলো সো তুমকে নিগে যে থেক লং লে যে লসন নি পেনা প্রাং দা দো লো পু বাংকে দিফু বাংকে নন ফি বাংকে দো লো অন্তা লাং বম লো কাং টাং কাং টাং
1: মি পিক আলো নাং লি লাপসন কে জাপন থেক ওবে কি মি মতে লি তুম কারবেং লং হাবার সর লো তুম ফান সামি নাং লি সন কে জাপন থেক পো চরো পার লো নাং লি ফান তাতে পুথত আরজু থুলাং নাং লি ফান পাওয়ার লিফটিং লাবাং কে নাংলি ন্যাশনাল মতে লা ইন্ডিয়া আংকাং আর লো সামে পেনাং আনকে জুইদুন লো মতে চেপাতে দুন লো সে থান পন লো লাসি হালা দেখ কা চেপাতে দুন যে ফান কে নাংলি কোসন সি কা চি সিক পন লো মতে কোসন সি কা চার্লি পন লো লাবাং সোলাম থে সামে থান জি
0: নন প্র্যাকটিস ব্যাংকে এভরিডে দা প্র্যাকটিস নাং পো হে মানে প্র্যাকটিস টেপ তে টেকনিক লাই সামে দো কক মাতি দি সন মাই পিনে মই সোপে দেট পে দা জি রি চিপিনে পে লেট পে লাজি পেন নিতা সন লো ইনজুর্ড কে দো ওলো লাপু নাং কে ল্যাং সি মানে ইং টাং বোট আসন লো সামে আলো আলো এরপু

0: La weightlifting pensi alang sa menon ki dolo alang li a story hai sa me ni li lang o pen alang thanga vi pin pensi alang li ke non ko ane kang tu yang leng ki li lo mati di si la son dak taxi ni li ta ka chali dun ji phan si ning hang la
1: choro parla nang li than paklar pon pot tang te puthot arjitla nang li phan la gymnastics a him mate gym ki claim nang li nona son nang li son powerlifting weightlifting la pen kapre kapre lai hui ki claim ji a phan ki কলসো অপর কাচং ওয়াইসি কেমে প আদাপ কে ক্লেম দং কেমে মার্নিং সাম আনারলো কলসো অপর কে ক্লেম সি কেমে নাই প
0: ইনে কে অপর পুকে আবি হে লালাতা ইনি ইনিং কুপিমা কে প্রিফার লালো ননসন আর্নিং সাম অপর উইদ্যাট পজা মে আদাপ তামিলো রবেনিস্তামে ইসি আদাপ বংকে পেট খালি টাইবলো মতি দি লা বংকে ইনি ওয়েট লস হন বলতে আদাপ কেমে উল হে সামে ননসন চাকং কচিপাতে ফান পুলতে লা ইভিনিং বং সে আসাপসো ইজা কং দুমুচাতিতি নিলি কচিলাং নিমেথাং গচিলাং আতেং পুলতে
1: তাতে আখেআইপি চোরপারলা নালি পাওয়ার লিফটিং লাপেন ওয়েট লিফটিং আহিন পেনাং আনথান পাকলার পনপদ তাতে ননাবাং কে লিতুম কাচিং কি আপোর্স তামে কে জং পন্দো আপোর বাং কে কে চকলো লপসন সিনি লি থেগলং লাসি মোকে বাং জিলাং কাপ্রে কারনি লাই লিতুম আনসো সে কে মেসেনা বিদি লাপেন কোসন সি আকাং তো ইয়াং দেং কে লি দুনজিমা লাবাং সোলাম থেস তামে চেথান পন থুলো না তাতে লিতুম বিনি কাচিং কে চেথান বাং কে লাপান লে রিপন ইগলো না আখেআইপি
0: ছোড় ল দেখ নিলি ফানকে ফাপন আপস্তমে আকাশবাণী ডিফু নিলি 2022 আনিং কান একবার বাংলং ল পেন 2025 আকো পুথত কে বাং থুলং নিলি ফানকে ইনভাইট টু পট নিলি ফানকে চিমাথা পন পস্তমে কাদো কাবে আতিম ফানান সামে ছোড় ল
1: কুরবাং থ কে হাইপি তাতে পিনিলি তুম কাচিং কিছু থানকে লাপানলে রিপনিক ল কার্ডম
0: কার্ডম
2: পিএম জয় अब गरीबों की जाय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: lapen timung pupen timung pi chen chedo aronawe jongsi kuri siangbong kelet ke phet pen chen chedo dokok pulote kuri siangbong ke kursenem pulo peyakorte asupi kurka prek pusitame jongsi chen chedo dokok pulote laisenem pulo jongsenem karbi kurphuangbong methang methang nihu dorep methang methang nihu charkana phansi jongsenem pulo aker kethan angthe ka munit angbong kalite munit marada piangbong banga ot e kachiplang mate poling jen hijan lapen piling jen hijan chen chedo pulote senem alo api pulo karbi ekhe along puson kelet kedokok pulote kethe keding pinpo habe sarlar radet doan chephasi ogri okhungalong adayareng and nangkok pon pedo bonta reng bonghom mate bonghom rong hanglapen kareng rong pharpi atum karbi recho kemanahut alanglitum kaching hone asupo amatsi puson kursenem chetong nangkoklo karbi ekhe lingdokpo asupo amatke apranamui ke enke chokche lasi ningkan pharu krerapri aprang longri krihini habe pinpo lindokpo kethe kiding karbi khe doan bonghom ronghang lapen kareng rong pharpi kapin khadateng karbi khe chingrum amai aron lar ponthulo bangso aron ke abong penamar thu abi penahi rupusi pithik ponlo lasi non nakai kirla hutke bisar kinda adayareng marat mareng afansi adular piponlo puson aron ke karbi khe afurkimo alongsi docho lapen kertang aron angdeng pusi nonpu aron pemanlo karbi khe kuri siangbong ke putung si che kamponpo kurjonangbong anke po afurun pulotangte pesar punu pulo lapen pesar punu asumar pinsu afan korte lapen arlosu afan ingjir pulo আপে কোর্টে আসুপো আসুপিয়া কুর প্রেকজাম পুসিতামে কোর্টে ইংজির পুলো আপে লাপেন আংজি রাফান নাংলি নীলি পুসি চেহাং নাংজি আরন্দ ও ইক নীলিফান ইংথুম থা ও নি নীলি নালিফান ইংথুমপো পুসি ইলিতুম আংবং চেথান কেনাং সদ্দ ইলিতুম নন ওয়ে কিমি আংবং লাহে কাদুরে থে তানলো কাচেহাং থেকথে কাচিলির থেকথেয়াজক পেসার পুনু ফুফি অং হুপো ওসা অংসার নেং আর্মো বং ইক নি আদি মান্তা কাচেহাং আকিসুং চেথেগলং পিনাং আবাং ফু আতুম আফু আবাং আর্তা কম হেক আমাত আ ইক আফান্তা করতে মাতে নে আবাংকে আসুপোয়া আসন চেকাম রং বন্তা লাপুসনকে ইলিতুম আরন আলং প্লেং দাম দে সার পালামথে থেংলংকে আর কানুন চুজেংকে আর কানুনে পুননকে থিরক্লং আরন আতাং দু আংথুন্তা কেচারলি কেনাংসত দু পিনাং আনালাম আরজান আংদেং আলংতা কামাথা নাংজি কেনাংসত থেতান বিনংলো কেতক কেলাংলাপেন লাম আরজান কে ইসি ডকুমেন্ট নাংমানলো মো ওই কিমিয়া তুম আফান কেপাচিনি জি আং দেংলো তক বাংপো তক বাংপি দোয়ান আতুমতা কেপা কেং পন আকেনাং সৎপু আর দি পি পন নাংজি আকেনাং সৎলো কার্ডন
1: লাপানপর লামজি রাজা মেক আং দেং লং পেন কার্বিকুর ফ আফুথা কামসিং ইংটিপেন কেথানা লামজির আর জি লং টাংলো আদুন্থুয়া যায় মেঘ আংদেং লং দাম দেব্রাং ইসন কেনং সৎ কপাচিনি আলামজির আর জুই থা আকাশবাণী দীপুয়া যায় মেঘ আর জুদুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সি রামিনিট ক্যাপেন পরফাই সির ক্যাবান লাপেন আনিকাংসাম পরফাই ফোপেন পরফাই ট্রক রামিনিট হম ক্যাবান আকাশবাণী দীপুয়া যায় মেঘ ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাংলিতুম আর জুলং ইংজি লাপেন আকাশবাণী দীপুয়া যায়মে কেদোয়ান কার্যদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ভকেব পরপেন আজো পরফাই কেবান এফ এম বেন আলংপেন মেগাহার্টস ফারুজিরা তকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরাপেন।

ta nang litum arjulong ing ji lapenan parta ka chini ji aphan facebook twitter instagram youtube long penta nang litum akashwani diphalong humri damik tami kenang sot ka pachini alam jirke lapanik chodlo LPG মাতে চুতুন চুদাঙা গ্যাস আরও না তেংপেন জেথরনাংজি কনানে কেবা আঁকবেন গ্যাস কে তেত আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর আর সুইচ ইংকির সে রাখবেন হে মাং হাপি লাপেনিং হাপসু ইংপু এতনাংজি চুতুন চুদাঙা গ্যাস আলং থুয়া সুইচ লাপেন রেগুলেটর আর সুইচ তা চুতুন চুদাং তাংদে রাফি ইংকির পামি নাংজি LPG আর সিলিন্ডার পেন আলং থুয়া লং আন গ্যাস কাপা চেলেংজি আফান মেসেন আর আবার পাইপসি চেপারি দেং নাংজি LPG কে কায় হুট গ্যাস কে কায় আলাই তার সি এন নাংজি মে কয় চেত সো পেন কে কায় কে দেত নাংজি LPG আলং থু লাপেন গ্যাস আর সিলিন্ডার কে বাকলে দো পুলোতে গ্যাস এজেন্সি আসা হেমালং পনসে রাখসি হাদা কেকলে মাসাই খেয়া তোমা ফানসি পাপিলাং পামি পেনসি পাশেলাম নাংজি লাং হেনলোয় প্রাণ লাং হেনলোয় যে থেলো লাসি লাং পাচে হইক দেড়ি কেজনা লাং আনি ভাং তা মিনিট ভপেন মিনিট কেবাপর আন পার ক্লক পা মেরা পুথত পাংসাম থু আনসি জুন নাংজি লাং কাপাসো ইয়া ফুলে আলং আমাদি পাংসাম নাংজি আকাপ্রে কা ফুলে আলং জংসি পাজয় থু পুলোতে লাবাংসো আলাং চেহু থু দেত তাহায় দংকর লাপেন লাংটুক আকুং আড়াই আলং লাং পাচিটি বক লং লেদ নাংজি জংসি লাসনচিটি বক দো পুলোতে লাসো আদিমা লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রেক কালিতে তাই নাংজি কিজু নালাং কিবি আলাং বং মাতে আফুলে কাই কেতা দিব্যার নাংজি লাপেন লাং কাচো এনা হুতা ইরি পেন চিফু ফেরা আবে কেদ আহার ডুং পেনসি লাং চসক নাংজি ইফু কিসো পুছি চিনিলতে পাদের ডিপিন পেন ডক্টর আলং চেপাকলাং ডামসে রাগ নাংজি আথেমা লাবাং সো আফুয়া কিসোকে মালেরিয়া কিসো মান দেতা থেক ডক্টর আতুম কে থানা তেংপেন বিয়া সাত লাং ক্লেম নাংজি আজো মেকে জাঙাহু চিতিমালান চেহিং নাংজি হেমকম হেমরাই আলং বা বি পাংরাম লং লেদ নাংজি জংসি আকাংরাম দু পুলোতে পাংথাই পামি নাংজি লাংবুং লাং প্লেট আনতা পাবে দেড় নাংজি জংসি দু পুলোতে লাসো আদিম আলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রেক কালিতে তাই নাংজি কিথু কাংচে আহরমু আনতা হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেদেড়া এলং আদিম হিলি খুঁটবেন হা দাকসি ওয়ার্ডাম চটনাংজি লাং কাপেলিয়া পাইপ টেপ লাপেন লাং কেপাং পেনাতে বুক জংসি কনাদনিয়া কেবাক দু পুলোতে মার্থিন পামি নাংজি নিংচিবি ইকথা আনিকাং সামা পড়লোতে হেম আরোপেন চিতিম কিপ্লুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাই কে হিজুং আমি হিকার উট ফে আমি কে থর লাপেন নন মালম হিঠি কুলাত আলং নাংকে ক্লাং চিতিম আপি কিপ্লুং আদোয়াই হাই হুই থর লাপেন কাই নাংজি নাংলি তুমজংসি কাচুনিং রিয়ালুঞ্জির আর জুইং তুং পুলোতে আলম বিলমা যায় মেঘালংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ রুই থইগল সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ আলং কে তক নাংজি কে লাপু হেনল যায় মেঘামেন আলম বিলম কমাৎসি কিলুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলু নালাম থে আসাপ সো তক নাংজি কার্জু কাংতুং আতুম কেদো আদে মাতে আরং আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলম বিলমা যায় মেকে ইরু এলং বাতাই হিনি সি রদ পার্জু চট লাকে ভমকুরু আর্নি আদাব পরফাইনের কেবরা মিনিথম কেপ লাপেন আজো পরফাইসের কেবরা মিনিথম কেপাপর

Lopana pona li tum karbi lun cha thagalo na jai mek ang deng long pen a sona sona lun arjik long tang lo lake akashwani dipu jai mek ebang lake fm ben along pen megahertz pharoi sira tok bora sir ke pla pen news on air e along pen ta arjik mi tangte pini ke ror jai mek ing ton te prang aru ni phai kretroxy bhomkuru ar ni mate pena bada ba phan jai mek e phuthak isi penisi chithan mek sinang আদাপর ফাই ট্রগরা মিনিট কেবা পর প্যাং লোপলো তাংটে কাংডু কার্ডমালো না যাই মেকাং ড্যাং লং পেনা সোনা সোনা লু নার জিগ লংজি লাসো ফি পিনিয়ার নি পিনে হিরজির পা যাই মেকাং ড্যাং লং পেন দুর্মিশন ক্রো পেন কি হির হিরজির আর জিগ লংজি লাদের প্যান লোপলো তাংটে সারলাম থে আর জিগ লংজি লাসো ফি কার্বি লুন বারেম আজাই মেকাং ড্যাং লং পেন আ সোনা সোনা লু নাংলিতুম আর জিগ লংজি পর ফাই ট্রক্সিরা মিনিট কেবা পর প্যাং লোপলো তাংটে ক্লিমসোমারা যাই মেকাং ড্যাং লং পেন ওসোমার লাপেন হুনমিলি খ্রোপিয়তবং বং চিংকি জথান আর্জিক লংজি লাসোফি লুন জেতো আজাই মেগাং লেং লংপেন জুমি সেন লুন আর্জিক লংজি লাপেন পরফাইনার ক্যাবরা মিনি থম ক্যাবা পরপ্রেং লুপুলো টাংটে আলম বিলম আজাই মেগ মাতে নাং লিতু নিং কে হাং পেন কাছু নিং রিয়া লুন জোর জেতামে আর্জিক লংজি লাসোফি হিন্দি লামার জানালুন আজাই মেগাং লেং লংপেন জুমি সেন আলুন আর জি লংজি লাটাং ডেট পেন লোপুলো টাংটে পরফাই ক্যাবরা মিনিট ক্রিপ হপর ইম্পর্টেন্ট ডে পা যাই মেক আং ডেং লং পেন ডক্টর জাংমি দেরাপি লাপেন ডক্টর জাংমি দেরাপি পেন কে থানালাম জের আর জি লংজি লাপেন ডে লোপুলো টাংটে লামকানা যাই মেক আং ডেং লং পেন জুমি সেন আলাম কানা লিতু মার জি লংজি লাসফি সোয়ারলো আসে আং তং আজাই মেঘ আং ডেঙ লং পেন সাবিনা বেপি লাপেন হুটবাং হেলভেলিন তিমুং পিয়া তুমং বং চিহু চিপুট আর জিগ লংজি তেলা হেনল পেনাপ আদাব আজাই মেঘ এগলো পিনি আরো আচেকলো নিফাই ক্রে ট্রক ভমতিয়ার নি কেরর আজাই মেকি লাপানসি কাং টন এগলো নীলিমেন জুলি বেপি লাপেন পিনেং ভে কন্ট্রোল রুম লং সায়ার পু কেদেঙ্গা বাংামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রশান্ত রংহাং লাপেন ব্রডকাস্ট